0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 21 শ্রাবণ, 21 সফর, 5ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভীন আহসান। শুরুতেই শিরোনাম। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সংঘর্ষে হতাহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। এবং আজ ব্রেডিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবিলা করবে আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 5ই আগস্ট, সোমবার 2024। এদিন দেশের ইতিহাসে নতুন এক সূর্যের উদয় হয়েছিল। কিন্তু সেই সূর্যোদয়ের আগে দেশের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। ক্যালেন্ডারের পাতায় দিনটি 5ই আগস্ট হলেও আন্দোলনকারী সহ দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে এদিন 36শে জুলাই হিসেবেই পরিচিত।
4: এখনো কিন্তু আমরা অগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগস্টে যাব।
3: আগের দিন 4ঠা আগস্ট দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়ক নাহিদ ইসলাম 6ই আগস্ট মার্চ 2 ঢাকা কর্মসূচির ঘোষণা করেন। কিন্তু 4ঠা আগস্ট অসহযোগ আন্দোলনে নির্বিচার গুলিতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানিতে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ কারণে সেই কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট নির্ধারণ করা হয়। কর্মসূচি অনুযায়ী সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে তৎকালীন স্বৈরাচার সরকার 4 আগস্ট সন্ধ্যায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারির পাশাপাশি 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এদিন পুনরায় 4G নেটওয়ার্কের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপও। কিন্তু কোনো বাধাই আটকাতে পারেনি দেশের মুক্তিকামী মানুষকে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা ও নির্বিচার গুলি উপেক্ষা করে ছাত্র জনতার স্রোত নামে ঢাকার শাহবাগসহ সবখানে। শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শেখ হাসিনার গণভবনের দিকে রওনা হতে শুরু করে। এক পর্যায়ে প্রবল গণপ্রতিরোধের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান
5: শেখ হাসিনা। আর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
3: শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজধানী সহ সারা দেশে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে মানুষ। গণভবন এবং জাতীয় সংসদ ভবন দখলে নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে সবাই। শিশু, নারী এবং আবাল বৃদ্ধ বনিতা সহ সেদিন কোটি জনতা আনন্দে নেমে আসে রাজপথে। কেউ বা সৃষ্টিকর্তার প্রতি সেজদায় অবনত হন। বিভিন্ন স্থানে চলে বৃষ্টি বিতরণ, জনসমুদ্রে পরিণত হয় গোটা দেশের রাজপথ। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে অবসান ঘটে তার দীর্ঘ ১৭ বছরের স্বৈর শাসনের। কিন্তু এদিন কারাগারগুলোতে বেআইনিভাবে বন্দী থাকা হাজারো রাজনৈতিক নেতাকর্মী ও মজলুম মানুষ মুক্ত আকাশে বেরিয়ে আসেন। আয়নাঘর নামক বন্দিশালায় গুম করে রাখা অনেক মানুষ এদিন মুক্তির স্বাদ পান। সেদিন কারাগার থেকে মুক্তি পান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও। তিনি স্বৈরাচার পতনের সেই দিনটিকে স্মরণ করে বলেন, জনগণের শক্তি যে সর্বোচ্চ শক্তি তা পাঁচই আগস্ট প্রমাণ হয়েছে।
6: আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটানোর যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় ৭১ সালে দেখেছি, যেটা ৯০ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম পাঁচই আগস্ট, আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না।
3: তবে দীর্ঘ ১৭ বছরের এই দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের। এমনকি পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের খবরের পরও বিভিন্ন স্থানে তার অনুগত বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ হতাহত হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ২০,০০০ মানুষ আহত হন, যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে জুলাইয়ের চেতনা জাগ্রত থাকবে, এমন প্রত্যাশা দেশের গণতন্ত্র ও মুক্তিকামী সব মানুষের। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশাকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। রক্তে অর্জিত এ জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয় সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ দেশের ৬৪টি জেলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সকল জেলা ও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রসমূহ, বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। ঢাকা সহ সকল সিটি কর্পোরেশনের মিনি পোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্বত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। এদিকে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। তিনি গতকাল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
7: জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে।
1: প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরে দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল। তারেক রহমান সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
7: আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য, আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ সম্পদ সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি, দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য সেটিই হোক আজকের এই রক্তঝরা জুলাইয়ের যে জাগরণ, এই যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে। প্রধানমন্ত্রী গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খাইরেজির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বাংলাদেশ সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা সহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। এদিকে বৈঠকের প্রাককালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে।
8: বারবার রক্তক্ষয়ী আন্দোলন ও সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও সমাজের একটি স্থায়ী কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কাউন্সিল ভবনে বুয়েট শিক্ষক সমিতি আয়োজিত মহান জুলাই গণঅভ্যুত্থান 2024 উপলক্ষে স্মরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বারবার সংঘাত ও আন্দোলনের মধ্য দিয়ে যাওয়া তো সন্তুষ্টির বিষয় নয়, বরং এক নির্মম বাধ্যবাধকতা। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে এ সংঘাতময় পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য রাষ্ট্র ও সমাজের কাঠামোতে ন্যূনতম এমন এক জনমতের কাঠামো তৈরি করতে হবে যার নিচে আর কেউ যেন নামতে না পারে। দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রমে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে, তবে টার্মিনালটির কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক হলে গ্যাসের সংকটও পর্যায়ক্রমে কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকড ডাউন পণ্য রয়েছে। গতকাল সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, আজ ভোরে এই হামলাগুলো চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় শহরের ওভলন এলাকায় একটি বিস্তলা আবাসিক ভবনে আগুন ধরে যায়। এদিকে কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের আরও দুটি এলাকায় গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় সতর্কতা জারি রাখা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া পৃথক হামলায় অন্তত 27 জন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসব হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খেলার খবর ক্রিকেট। স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। এদিকে আগামীকাল সফররত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:39। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত, জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া, সাম্প্রতিক সংঘর্ষে হতাহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী
11: এতক্ষণ শুনলেন
0: বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
11: সবার সাথে 90.4।

0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: FM 90.4.
1: Morning Mike.
2: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সাহস, ঐক্য এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা। ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে গল্প করব এবং ইতিহাসকে আরও একবার আমরা মনে করার চেষ্টা করব এবং আমাদের মনে ধারণ করব। তবে তার আগে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহাত থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আজকেও চলে এসেছি, গল্প করব, আড্ডা দিব এবং প্রতিদিন আমি কিন্তু অনেক মজার মজার গসিপ আড্ডা শেয়ার করি, আজকেও তাই করব। তবে আজকে আমরা একটা বিশেষ ইতিহাস নিয়ে বা বিশেষ অধ্যায় নিয়ে গল্প করব তার সাথে সাথে। তো চলুন আমাদের মর্নিং মাইক শুরু করি, তবে তার আগে একটা সুন্দর গান এবং একটা ব্রেক দিয়ে মর্নিং মাইক শুরু করব। তো চলুন গান শুনে আসি একটু এবং একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। So stay tuned.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জুলাই অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, বরং মানুষের আশা ও অধিকার ফিরে পাওয়ার প্রত্যয়, যার পরিণতি স্বৈরাচারের পতন। ঢাকা FM 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আমি তানহা আছি আপনাদের সাথে। গল্প করছিলাম জুলাই নিয়ে, আজকে যেহেতু 5ই আগস্ট, তবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের কথা মনে করতে গেলে আমাদেরকে কিন্তু বলতে হয় আজ কিন্তু 5ই আগস্ট না, আজ কিন্তু 36শে জুলাই, মানে আমাদের সেই বাংলাদেশের ইতিহাসে, 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে আজকের দিনটি কিন্তু 36শে জুলাই বলে আখ্যায়িত করা আছে। তো আমরা সেই ইতিহাস, সেই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে গল্প করব। মানুষের আশা, অধিকার ও স্বপ্নে একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায় তার একটা বিরাট বড় প্রমাণ কিন্তু রেখেছে সেই 24-এর গণঅভ্যুত্থান। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব মানুষকে যারা এই আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বা নানা ত্যাগ স্বীকার করেছেন। তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। তো আমরা আজকে যেটা করব, আমি একটু আগে বলছিলাম যে আমি প্রতিদিন কিন্তু গসিপ, আড্ডা শেয়ার করি এবং অনেক ধরনের অনেক বিষয় নিয়ে গল্প করি। তো আজকে আমি বলেছি যে বিশেষভাবে আজকে একটা বিশেষ অধ্যায় নিয়ে কথা বলবো এবং তাই কিন্তু করছি। এবং শুধু যে কথা বলবো তাই কিন্তু না, আমি সেই গল্প বলার সাথে সাথে, সেই ইতিহাস আরো একবার মনে করার সাথে সাথে, সেই সুন্দর সুন্দর বাংলা গান এবং আমাদের সেই গণঅভ্যুত্থানের সময়ের যেই আবেগটা আছে, সেই আবেগটাকে আরেকটু বেশি চারণ করার জন্য সেই গানগুলোও কিন্তু আমি প্লে করে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু আমাকে গানের রিকোয়েস্ট করতে পারেন। এছাড়াও সেই গণঅভ্যুত্থানের সময়ে কে কি করেছেন বা তার কোনো বিশেষ কোনো ঘটনা থাকলে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904। এছাড়াও মর্নিং মাইকের পোস্টেও কিন্তু কমেন্ট করতে পারেন এবং ফেসবুক অ্যাড্রেসে, ফেসবুকে ইনবক্স করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। এছাড়াও আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পোস্ট, মিম এবং অনেক অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও। সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজটাকে স্টার দিয়ে রাখতে হবে। স্টার মানে যে ফলোয়িং অপশন আছে সেখানে ফেভারিট দেওয়ার একটা অপশন থাকে, সেটা দিয়ে রাখলে সব সময় ঢাকা এফএম এর সকল পোস্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ইউটিউবেও কিন্তু আপনার ঢাকা এফএম 90.4 এর সকল ভিডিও দেখতে পারবেন। ইউটিউবে যে ঢাকা এফএম 90.4 লিখলেই আমাদের পেজটা, মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা চলে আসবে। তো যাই হোক, অনেক বকবক করছি, আরো অনেক বকবক করবো, কারণ আপনারা জানেন প্রতিদিন মর্নিং মাইকে কিন্তু আমি প্রচুর গল্প করি, প্রচুর কথা বলি, প্রচুর মজার মজার গল্প শেয়ার করি। তো তেমনই আরো কিছু গল্প শেয়ার করবো, তার আগে একটা বিরতি নিবো, বিরতি থেকে ফিরছি একটু পরে। সো স্টে টিউন্ড।

0: জীবনটাকে পাঞ্চি করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

একটা বিরতি নিয়ে আবার ব্যাক করলাম। এতক্ষণ যারা ছিলেন এবং যারা একদম প্রথম থেকে আমার সাথে জয়েন হয়েছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছেন আমার পোস্টে, আমি দেখতে পাচ্ছি, এবং অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপও মেসেজ করছেন। এবং আজকে যেহেতু ছুটির দিন, সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে, তো সবাই হয়তো বা আজকে বাসায় আছেন এবং সকাল সকাল হয়তো ঘুম ভেঙে গেছে। কারণ যারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন তারা খেয়াল করে দেখবেন যে যেদিন বন্ধের দিন থাকে সেদিন কিন্তু অটোমেটিকলি সকালবেলা ঘুম ভেঙে যায়, তাই না? আমারও কিন্তু তা মানে একই রকম হয়। যেমন শুক্রবার দিন আমার কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি হয়, আমার ঠিক 6টা বাজে ঘুম ভেঙে যায়। এবং আমি কি করি, সকালবেলা উঠে নাস্তা করে আবার একটা ঘুম দিই। তো আমার মতো এমন কে কে করেন যারা ছুটির দিনে সকালবেলা ঘুম ভেঙে যায়? তো আজকে তো একদম মানে বলা যায় যে সপ্তাহের মাঝখানে পড়েছে বন্ধটা, যার কারণে এই অভ্যাসটা থাকাটা খুব স্বাভাবিক, কারণ তাই না? কারণ এর আগের মাসে বা এর আগের সপ্তাহগুলোতে এই বুধবার দিনে কিন্তু অবশ্যই আমরা ঘুমিয়ে থাকি না, আমরা সকালবেলা উঠে যাই এবং কানে হেডফোন নিয়ে ঢাকা এফএম 90.4 শুনতে থাকি, তাই না? মানে এটা তো আমি খুব কি বলে আত্মবিশ্বাসের সাথে বলছি, তবে এটা কতটুকু সত্য সেটা জানাতে হলে অবশ্যই আমাকে এসএমএস এবং কমেন্ট করতে হবে। ওকে, আমাকে কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিন যে আমাকে ঠিক কখন থেকে আজকে শুনছেন এবং কতটুকু গল্প আমার শুনেছেন। যাই হোক, আজকে যেহেতু 5ই আগস্ট আমি গল্প করছিলাম যে আজকের দিনে কেন আমাদের আজকের দিনটা এত বেশি স্পেশাল আমাদের জন্য, কারণ আমি একটা ঘটনা মনে করি। 24-এর গণঅভ্যুত্থানের সময় আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কারণ আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম, আমি তখন স্টুডেন্ট ছিলাম, তো তখন আমার সব থেকে বেশি যে মানে যে জিনিসটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, তাই না? এবং তারপর রীতিমতো বলা যায় যে আমাদের মনে হয়েছিল যে আমরা কি বলে মানে মনে হচ্ছিল এতে হয়ে গিয়েছে, কারণ ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা জেনজি জেনারেশন 1 সেকেন্ডও থাকতে পারি না, মানে এতটা বেশি অভ্যস্ত আমরা মোবাইল ফোন, ইন্টারনেট এবং এই ইলেকট্রনিক জিনিসের উপর এবং ইন্টারনেটের উপরে যে আমরা 1 সেকেন্ডও থাকতে পারি না ফোন ছাড়া। এবং আমি তখন রিয়েলাইজ করেছি এবং অনেক মানুষকে দেখেছি আমার আশেপাশে যারা ফোন ছাড়া ওয়াশরুমেও যায় না, তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল। তো এমন মজার মজার ইনসিডেন্ট কার কার সাথে হয়েছিল যে ফোন যখন নেট চলে গিয়েছিল, হাতে ফোন আছে কিন্তু ফোনটা ইউজ করা যাচ্ছে না। এবং তার থেকেও মানে মানে খারাপ বা কষ্টের ব্যাপার ছিল যেটা, যে আমরা কিন্তু তখন ফোনে কোনো কিছু ডাউনলোড করতাম না, কারণ সবসময় সব জায়গায় ওয়াইফাই থাকতো, নেট থাকতো, তো ডাউনলোড করতে হতো না। তখন আমরা রিয়েলাইজ করলাম যে আসলে ফোনে কিছু মুভি কিছু গেম ডাউনলোড করে রাখা উচিত ছিল, এবং যখন 6 থেকে 8 দিন পর নেট যখন একেবারে ফিরে আসে তখন কিন্তু সবাই মুভি এবং গেম ডাউনলোড করে সবার প্রথমে এবং ডাউনলোড করে রেখে দেয়, কারণ বলা যায় না আবার কখন নেট চলে যায়। তবে এর মধ্যে যেটা সব থেকে বেশি পজিটিভ ব্যাপার হয়েছিল যে ইন্টারনেট বন্ধ করে আমাদের জেনজিদেরকে বা আমাদের এই তরুণ প্রজন্মকে যেভাবে আটকে দিতে চেয়েছিল বা বাধা দিতে চেয়েছিল সেটা কিন্তু হয়নি, বরং আরো ডাবল শক্তির সাথে, আরো ডাবল এনার্জির সাথে, ডাবল কি বলে মানে কি বলে মানে পিওর এনার্জির সাথে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছি। এবং সেই ইন্টারনেট বন্ধের সময়ও কিন্তু আন্দোলন চলেছিল, আমরা স্টুডেন্টরা কিন্তু রাস্তায় নেমেছিলাম এবং আমরা কিন্তু আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, এবং সেই বন্ধের সময় অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিলেন, যারা মানে যদিও তারা হয়তো বা স্টুডেন্ট ছিলেন না, তরুণ ছিলেন না, হয়তো রাস্তায় বের হয়েছিলেন কোনো কাজের জন্য, কোনো একটা দরকারে। এবং তার থেকেও প্যাথেটিক ছিল যে ব্যাপারটা যে অনেকে বাসায় বারান্দার থেকে দেখার কারণেও মৃত্যুবরণ করেছেন, কারণ গুলি এদিক সেদিক থেকে ছুটোছুটি হচ্ছিল এবং যার কারণে অনেকের বারান্দা থেকে দাঁড়িয়ে দেখতে যেও গুলি লেগে গিয়েছিল, এবং সেটা কিন্তু সবথেকে মর্মান্তিক ঘটনা আমার কাছে মনে হয়। তো যাই হোক, সব কিছুকে আমাদের মনে ধারণ করে আমাদের এই দিনটাকে পালন করতে হবে। তো আশা করি যারা আজকে দিনটাতে সময় পেয়েছেন, ছুটি পেয়েছেন, একবার হলো দিনের একটা সময় হলো, অবশ্যই সেই শহীদদের কথা স্মরণ করবেন এবং সেই সময়ের মানে কি বলবো স্যাক্রিফাইসের কথা অবশ্যই একটু স্মরণ করবেন। তো যাই হোক, অনেক গল্প করে ফেলেছি, আরো অনেক গল্প করব, তবে এখন আরো একটা ব্রেক নিব এবং কিছু সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। গান শুনুন, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

চব্বিশের এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

everyone wanna act like they important.

জুলাই আন্দোলনে শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী ও সাধারণ মানুষ গর্জে উঠেছিল, আদায় করে নিয়েছিল দাবি। এই সেই চিরস্মরণীয় জুলাই। ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন যদিও অনেক সকাল হয়ে গেছে, গতকাল কিন্তু সকালবেলা খুব বৃষ্টি ছিল এবং সারাটা দিনই কিন্তু প্রায় বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল। তো আজকে কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা মেঘলা আকাশ আছে, তো বলা যাচ্ছে না যে বৃষ্টি পুরোপুরি হবে কিনা। যাই হোক, আপনারা কে কোথেকে আমাকে শুনছেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে এসএমএস করে জানিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, আর ফেসবুকেও চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আর মর্নিং মাইকের পোস্ট অলরেডি আপলোড হয়ে গেছে, সেখানেও চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এছাড়া আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আপনারা মজার মজার অনেক পোস্ট, মিম এবং ফানি ভিডিও দেখতে পাবেন। এবং এছাড়াও আমাদের শো এর পূর্ণ প্রচারও কিন্তু সেই ভিডিও গুলো কিন্তু আমাদের ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে আপলোড হয়। এছাড়াও ইউটিউবেও কিন্তু আপনি সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। ইউটিউবে ঢাকা FM 90.4 ফেসবুক ঢাকা FM 90.4 লিখে সার্চ করলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে কিন্তু ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে আজকে যে বিশেষ দিন, মানে গণ অভ্যুত্থান দিবস হিসেবে যে দিনটি পালন করা হচ্ছে সেই দিন নিয়েও কিন্তু পোস্ট করা হয়েছে। সেখানে যেও কিন্তু চাইলে আপনাদের গল্প শেয়ার করতে পারেন এই গণ অভ্যুত্থান নিয়ে, বা কোনো রকমের কোনো মজার বা কোনো কষ্টের বা যে কোনো কিছু, যে কোনো গল্প যদি থাকে বা যে কোনো কমেন্ট যদি থাকে আপনি লিখতে পারেন। এছাড়াও শহীদদেরকে স্মরণ করেও কিন্তু আপনি সেখানে কমেন্ট করতে পারেন। আমাদের এই দিনে, এই দিনের কিন্তু মূল বার্তাই হচ্ছে শুধু অতীতকে স্মরণ করা না, বরং ভবিষ্যতের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নেওয়া। মতের ভিন্নতা থাকলেও যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং জাতীয় ঐক্যের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, সেটাই কিন্তু প্রমাণ করে দিয়েছিল 2024 সালের এই গণ অভ্যুত্থান। মানে 36 জুলাই, আমরা যাকে 5ই আগস্ট, মানে এখন আমাদের বর্তমানে 5ই আগস্ট, এটা তো সেই দিনটা কে আমাদের অবশ্যই স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। এবং আমরা চাইলেও, আমার মনে হয় যে আমরা এই দিনটাকে কোনোদিন ভুলতে পারবো না, বা এই দিনের প্রেক্ষিতে যেই যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো কোনোদিনই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাওয়া কিন্তু সম্ভব নয়, তাই না? 1971 সালের যুদ্ধের কথা, গল্প আমরা শুনেছি এবং ঠিক তখনও যেভাবে তরুণ প্রজন্মরা মাঠে নেমেছিলেন, মানে যুদ্ধের মাঠে নেমেছিলেন, ঠিক সেভাবেই কিন্তু আমাদের জেনজি প্রজন্ম, মানে 2024-এর তরুণ ছাত্ররাও কিন্তু একইভাবেই আরো বেশি অদম্য শক্তি নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। তো যাই হোক, সবাইকে জানাচ্ছি অনেক বেশি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এবং সবার জন্য অবশ্যই শুভকামনা রইল আমার সেই, আমাদের সেই তরুণ প্রজন্মের জন্য, সেই যোদ্ধাদের জন্য। তো যাই হোক, আরো গল্প করব, তবে এখন আপনাদের জন্য একটা সুন্দর গান প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Nation, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

গল্প করতে করতে লাস্ট আওয়ারে চলে এসেছি। এখন এই মুহূর্তে যারা আমাকে শুনছেন বা একদম শেষ পর্যন্ত আমাকে অনেক কমেন্ট করছিলেন, আমি মাত্রই কমেন্ট এবং মেসেজগুলো দেখছিলাম যে আপু শেষ পর্যন্ত আপনার সাথে আছি, আজকের গল্প ভালো লাগছে এবং এত সুন্দর করে আমি বলছি এটা নাকি আপনাদের অনেক বেশি ভালো লাগছে, অনেকেই কমেন্ট করছেন, এস এম এস করছেন। বাট আমি কিন্তু চাইবো আপনারা যে কমেন্ট বা এস এম এস করছেন সেটা আরো বেশি বেশি করে করেন, আমার এই মর্নিং ওয়াকের পোস্টটা আরো অনেক বেশি বেশি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আর আমাদের কলকাতা থেকে অমৃত বোস কিন্তু সব সময় আমার পোস্ট শেয়ার করে দেন এবং অনেক সুন্দর করে কমেন্ট করেন, এবং সে শুধু যে ফেসবুকের পোস্টে কমেন্ট করেন তা কিন্তু না, সে কিন্তু হোয়াটসঅ্যাপও আবার আমাকে মেসেজ করেন। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের অডিয়েন্সদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কিন্তু কাজ করে, অন্যরকম টান কিন্তু কাজ করে। মানে যদি একদিন তারা মেসেজ না করে বা একদিন যদি তারা কমেন্ট না করে, মানে মনের কোথায় যেন একটা মানে বুক ধুক করে যে কি হলো, আমার সেই ভালোবাসার মানুষটা, সে ভালোবাসার অডিয়েন্সটা কোথায়, সে কেন কমেন্ট করছে না, সে কেন আমার পোস্ট লাইক দিচ্ছে না বা শেয়ার দিচ্ছে না বা মেসেজ করছে না। তো যাই হোক, এইভাবে আমাদের সাথে থাকুন এবং আমার সাথে থাকুন, আমাকে ভালোবাসুন, আমাকে শুনুন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে থাকুন, এটাই আসলে আমি চাইবো। আর আমার কাছে মনে হয় যারা ঢাকা এফএম 90.4 ভালোবাসেন, ঢাকা এফএম 90.4 ছোটবেলা থেকে শুনে আসছেন, তারা কখনোই ঢাকা এফএম 90.4 না শুনে থাকতে পারবে না, কারণ আমাদের সবসময় এত মজার মজার শো হয়, এত মজার মজার আমরা গল্প করি, আমি, পিঙ্কি আপু, সিফাত ভাইয়া এবং রিদম, আমরা এত মজার মজার গল্প গসিপ করি। এটা আসলে মিস করা মানে জীবনের, মানে বলা যায় যে ওই যেটা ছোটবেলায় গল্প পড়েছিলাম না, কবিতা পড়েছিলাম যে তোমার জীবনের তো 12 আনাই বৃথা, তো ওই সেই 12 আনাই বৃথার মতোই হয়ে যায় ব্যাপারটা। তো যাই হোক, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অলওয়েজ ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকতে হবে। আর সব থেকে মজার ব্যাপার এবং স্পেশাল ব্যাপার হচ্ছে মর্নিং মাইকে আপনি কিন্তু এমন এমন নিউজ এবং এমন এমন ইনফরমেশন, এমন এমন গল্প জানতে পারবেন যেটা শুধুমাত্র আমার কাছে জানতে পারবেন, কারণ আমি কিন্তু সারাদিন ধরে অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প, ইনফরমেশন, নিউজ খুঁজে খুঁজে বের করি আপনাদেরকে জানানোর জন্য। এবং আপনি দেখবেন যে এর আগেও আমি যত গল্প শেয়ার করেছি সেগুলো আমিই কিন্তু আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে দিয়েছি, তাই না? তো যাই হোক, এই যদি আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, আর ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আজকে যেহেতু 5ই আগস্ট, আমি গল্প করছিলাম যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান দিবস আজকে, আমাদের বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই দিনটিকে 36শে জুলাই বলে আখ্যা দেওয়া হয়েছে। এবং আপনি যদি খেয়াল করেন আমাদের বর্তমান প্রাক্তন যেই গণভবন ছিল সেই গণভবনের পাশে একটা মিউজিয়ামের মতো করা হয়েছে, এবং যে যার গেটে আপনারা যদি যেয়ে থাকেন বা ঘুরতে আসেন কখনো, আমার মনে হয় যে ঢাকায় এসেছে এবং সেই গেট বা সেই জায়গাটা দেখেনি, আমার এমন মানে এরকম কেউ হয়তো বা নেই। তো সেই গেটে কিন্তু 36শে জুলাই লেখা এবং খুব সুন্দর করে একটা মানে কি বলবো, মানে এমনভাবে লেখা হয়েছে মনে হচ্ছে যে শহীদের রক্ত দিয়ে লেখা। তো সেই লেখাটা আমি যখন প্রতিদিন আসার সময় আমি যখন দেখি আমার প্রচন্ড ভালো লাগে সেই লেখাটা, এবং দেখার পর আমি বারবার করে সেই 24-এর গণঅভ্যুত্থানের দিনগুলোতে, সেই আন্দোলনের দিনগুলোতে আমি ফিরে যাই, এবং যারা সেই দিনগুলোতে ছিলেন, সেই দিনগুলোতে আন্দোলন করেছেন ফেসবুকে, ও ফেসবুকের কথা বলতে যে আমার আরো একটা কথা মনে পড়েছে, ফেসবুকে কিন্তু আমরা সেই সময় সবার প্রোফাইলে লাল রং দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? আমার কিন্তু মনে আছে, আমি আমার নিজের প্রোফাইল কিন্তু লাল রং করেছিলাম, সবাই করেছে, এমন কেউ নেই যে ফেসবুকে, মানে এটা কিন্তু একটা ছিল ভার্চুয়াল আন্দোলন, তাই না? এই যে একটা যে প্রতীকী দিয়ে আমরা কথা মানে আন্দোলন করার চেষ্টা করেছি, এটাও কিন্তু একটা প্রতীকী আন্দোলন বলা যায় বা ভার্চুয়াল আন্দোলন বলা যায়। তো চাইলে আমরা যদি সবাই একসাথে মিলে যদি চাই তাহলে যে কোনো কিছু আমাদের অর্জন করা সম্ভব, এটাই কিন্তু প্রমাণ রেখে গেছে সেই 24-এর গণঅভ্যুত্থান। যাই হোক, এখন এই মুহূর্তে আরো একটি ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Dhaka FM 90.4.
1: যারা এই জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের অবদান বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আজীবন। ঢাকা এফএম 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কথা বলতে বলতে আজকের মর্নিং ম্যাগ শেষ করতে হচ্ছে, বিদায় নিতে হবে। ঠিক এই সময়টাতে আমার কিন্তু খুব মন খারাপ হয়, কারণ বিদায় নেওয়ার কথা শুনলে আমার ভালো লাগে না। কারণ আমার মনে হয় যে আমি যদি সারাদিন আপনাদের সাথে গল্প করতে পারতাম, সারাদিন আপনাদের সাথে কথা বলতে পারতাম, তাহলে আমার মানে আমার বোধহয় ভালো লাগতো, তাই না? কিন্তু এই যে প্রতিদিন সকালবেলা 3 ঘন্টা সময় পাই আপনাদের সাথে গল্প করা, তারপরও সেখানেও কিছু নির্দিষ্ট সময় থাকে আমি কথা বলি, সেটা তো আমার মন ভরে না। আমার মনে হয় যে আবার কখন, কবে সকাল হবে, কতক্ষণ পর সকাল হবে, আমি ঘুম থেকে উঠে আপনাদের কাছে চলে আসবো গল্প করতে। তো যাই হোক, সবকিছু তো নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে এবং এভাবেই তো আমাদের জীবন কাটাতে হয়। কিন্তু এই জীবন কাটানোর সাথে, জীবনের চলার পথে চলার সাথে সাথে আমাদের এই বিশেষ দিনটাকে কিন্তু ভোলা যাবে না। মানে আমি আজ কথা বলছি আমাদের এই 5ই আগস্টের কথা, মানে জুলাই গণ অভ্যুত্থান দিবসের কথা। সকল শহীদ ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আসলে যতই আমরা আপনাদের স্যাক্রিফাইসের কথা স্মরণ করি না কেন, এটাতে আসলে কি বলে মানে এতে আরো বেশি মানে মানে বলে শেষ করা যাবে না আর কি। কারণ যেই স্যাক্রিফাইস আপনারা করেছেন, কারণ যেই স্টুডেন্টগুলো মারা গিয়েছে তাদের বাবা মায়ের মনের অবস্থা এবং তাদের বন্ধুদের মনের অবস্থা, আসলে এটা অন্য কোনো কিছুর সাথে তুলনা করে পারা যাবে না। তারপরও আপনাদেরকে এটাই বলবো যে অবশ্যই শক্ত থাকতে হবে। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু কিন্তু শহীদ হয়েছেন এবং দেশকে বাঁচানোর জন্য নিজেকে ত্যাগ করে দিয়েছেন। তো এর থেকে বড় পাওয়া হয়তো বা আর কোনো কিছুই হতে পারে না। কারণ আমাদের যদি আপনি দেখেন ধার্মিকভাবেও কিন্তু প্রত্যেকটা ধর্মে সবার আগে বলা হয় যে নিজের দেশকে আগে ভালোবাসুন, নিজের মাতৃভূমিকে আগে ভালোবাসুন, নিজের মাটিকে আগে ভালোবাসুন। তো এই মাটিকে ভালোবেসে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের আসলে জায়গা শহীদের থেকেও হয়তো বা আরো অনেক বেশি হতে পারে। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মর্নিং মাইকে থাকার জন্য, আমাকে শোনার জন্য এবং শেষ পর্যন্ত আমাকে শোনার জন্য, আমার সাথে গল্প করার জন্য, এবং আমাকে যারা মেসেজ করেছেন, কমেন্ট করেছে তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সো আগামীকাল আবার কথা হবে ঠিক সকাল 8টা বাজে, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকি ঢাকা FM 90.4। সো আগামীকাল আবার হাজির হয়ে যাব। সো নাও বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। আজ ৫ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের আজকের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রতিপাদ্য হচ্ছে, জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বাণীতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীকে, সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে রাজধানীর শ্রীবাংলা নগরী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। আজ দেশের ৬৪টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোপত্র প্রকাশ করেছে। ঢাকাসহ সকল সিটি কর্পোরেশনের মিনি পোলগুলোতেও জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈবর্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। এদিকে বাজ্যহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। ২৪ গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান আজ সকালে স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটি উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারিক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ভোরের এই হামলায় শহরের ওবলন এলাকায় ২০তলা একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলায় ২৭ জন নিহত হওয়ার পর সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করার পর গত ৩ সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্নে নেমেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আলোচনা এগিয়ে চলছে এবং চলতি সপ্তাহের মধ্যে তেলের জাহাজীকরণ শুরু হতে পারে। এই খবরে বৈশ্বিক অপরিশোধিত তেলের মূল্য সূচক ব্রেন্ট ক্রুড প্রায় ৫% কমে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে আসে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তারুণ্যের জুলাই। উপস্থাপনায় নুসরাত জাহান ও মোহাম্মদ ইসহাক আলী।

0: জুলাই গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এই দিনটি গণমানুষের অধিকার, ন্যায় বিচার, গণতন্ত্র এবং স্বাধীন মত প্রকাশের আকাঙ্ক্ষাকে স্মরণ করার দিন। যারা আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন কিংবা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ আয়োজন তারুণ্যের জুলাই। উপস্থাপনায় আছি মোহাম্মদ ইসাক আলী
1: এবং নুসরাত জাহান।

0: জনগণ কখনোই ভুলবে না।
1: Just as the people have never forgotten the freedom fighters of 1971, they will never forget all the martyrs who sacrificed their lives in 2024 to safeguard the freedom of our nation and our people.
0: সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথানিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে।
1: Distinguished guests, the injured July fighters are receiving free medical treatment at government hospital. In addition, those who sustained critical injuries are being sent for advanced medical treatment to countries including Thailand, Singapore, Turkey and Russia.
0: বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।
1: At present, 50 July fighters are undergoing treatment abroad. Among the officially gazetted July fighters, more than 13,000 are receiving monthly honorarium according to their respective categories directly into their own bank accounts.
0: ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
1: The present government remains deeply committed to extending state support to those who suffered in the anti-fascist movement.
0: আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
1: Alongside providing financial assistance, the present government has also begun the work of building the Bangladesh envisioned by our martyrs. As part of the national reconstruction effort, implementation has commenced in phases of both the 31-point election manifesto and the July Charter, which was signed at the South Plaza of the National Parliament.
0: একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে।
1: At the same time, the Special Committee on Constitutional Amendment formed in the National Parliament has also begun its work to fulfill the aspirations of the people.
0: দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ।
1: Through national reconstruction, we will, inshallah, build a self-reliant, progressive, prosperous, secure, and democratic Bangladesh, the Bangladesh for which the martyrs laid down their lives.
0: উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমি আজ এই অনুষ্ঠানে একটি বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
1: Distinguished guests, today I would like to draw the attention of the people to one important issue.
0: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
1: In our Bangladesh now free from fascism, some are attempting to manufacture unnecessary issues and create instability in the country. I urge them to reflect on whether, by creating such situations, they are unknowingly paving the way for the resurgence of the defeated, ousted, and fugitive autocratic regime.
0: পরিশেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
1: In conclusion, I extend my heartiest thanks to the architects, historians, researchers, museum experts, artists, collectors, technicians, officials, staff members and all others associated with the establishment of the July Mass Uprising Memorial Museum.
0: আজকের এই দিনে আমি আরো ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য।
1: Today I express my deepest thanks to all the armed forces for their vital role and standing by the side of the people during the fascist rule. Thank you.
0: এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
1: Never again shall Bangladesh become a subservient state any further. With this hope and conviction, I hereby declare the July Mass Uprising Memorial Museum officially inaugurated. Thank you all. Allah Hafiz.
2: মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য এবং জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
3: We express our sincere gratitude to the Honorable Prime Minister for his valuable address and inaugurating today's program.
2: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিনকে তার প্রাঞ্জল অনুবাদের জন্য।
4: এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত রাত 8:30 সংবাদ। সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার থেকে এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। পাশে থাকার জন্য ধন্যবাদ।
5: Bringing you the best music. Jago FM. 94.4.

0: লাইফ গুলো সুইটনেস নাই, খালি প্যারা আর প্যারা।
1: তোর কথায় লাইট দিলাম
0: কি?
1: আরে এই যে লাইট বিস্কুট, সুগারলেস, ক্রিস্পি আর একদম লাইট, যখনই সুইটনেস দরকার তখনই লাইট খাবি।
0: দেখো খেয়ে দেখি।
2: এসে গেল সুগার গ্লেসড ও সুপার ক্রিস্পি লাইট বিস্কুট। লাইট বিস্কুট, যখন তখন সুইটনেস।
3: কিরে কখন আসবি?
4: মাত্রই আসলাম।
3: চলে আসছে সবাই, আড্ডা জমবে এবার।
4: না মোটেও জমবে না।
3: কেন, খাবার আসেনি?
4: খাবার তো আসছে।
3: তাহলে?
4: আরে অস্কার আসেনি এখনো, আড্ডা জমবে কিভাবে? তাই তো, এখনই নিয়ে আসছে অস্কার।
5: অস্কার ব্যাপারটা।

0: মাই গড, দেখতে দেখতে তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই না?
1: একদম অনেকটা বলতে পারি বাবা রে, 11:21 রাইট নাও। এন্ড আপনি আছেন জাগো এফ 94.4 এ, কারণ চলছে হ্যালো মর্নিং ব্রট ইউ বাই কফি হাউস।
0: আকাশের পুতুল আছে আপনার সাথে এই মুহূর্তে,
1: রাইট? এক কাপ কফি হয়ে যাক। সো কফি হাউস 3-in-1 একটা স্পেশাল ইভেন্ট, এন্ড এক মগ গরম পানি দুটোকে ভালো করে মিক্সড করে মুহূর্তের মাঝে পেয়ে যাচ্ছেন পারফেক্ট এক মগ কফি। আর এমন বৃষ্টি ভেজা একটা সকালে বৃষ্টি গান না হলে চলে না, তাই এই মুহূর্তে যে গানটা প্লে করতে যাচ্ছি, দ্য ট্র্যাক ইজ
0: মানে মানুষের মনে একটা মানুষের বিপদ দেখে একটা মানুষ কত খুশি হইতে পারে। ও মাই গড।

0: আমি সরকারের কাছে বিচার চাই, আমার সন্তানের যেভাবে কুকুরের মতো রাস্তার মধ্যে মাইরা পালায় রাখছে, আমার সন্তানের যতটুকু কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট দেওয়া যেন হত্যাকারী কথা বিচার করা হয়। সরকার যেন দ্রুত এই বিচার করে, সরকার যেন শহীদ পরিবারের পাশে থাকে আর প্রত্যেকটা শহীদের যেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে, যে যেখানে মারা গেছে তাকে যেন স্মরণ করে রাখো আর যতটুকু সম্মান দরকার যেন দেয়। বেশিবাদী সরকার যেন আর না আসে। আমার একটা মাত্র সন্তান ছিল, 2-3 বছর গেলে তো আমাদের পাশে দাঁড়াইত, আমাদের দেখাশোনা করতো, এখন তো আমার সে সেইটাও নাই। এখন আমাদের সারা জীবনের কষ্ট নিয়ে আমাদের বাঁচতে হইব।
1: জুলাই গণ অভ্যুত্থানে ভাই হারানো শহীদ নুরুল আমিনের বড় ভাই মুসলিম উদ্দিন স্মৃতিচারণে বলেন,
2: জুলাই চিটাংরেবার সামান্য নতুন গিরিজের মাঝে আন্দোলনের মুখোমুখি গাড়িতে নামিয়ে দেন পাত্তর মারা তারকা পাত্তর বুঝে পাত্তর ঘুরে মেডিক খুলে গিয়ে এটা ফুজ যাবার আরো তার বেশি মধ্যে তার ফুজোগ্য ছাত্র দেখাচ্ছি
3: আর কষ্ট বায়না আসছিল তার ওলে বাড়ির লেয়া গিয়ে

আবার অসুস্থ 20 লাখ আবার নিয়ে 27 তারিখ 27 তারিখ কক্সবাজার সদরের হাড়গুলি দিয়ে সদর আমাদের 29 তারিখ পর্যন্ত রাখিলাম। 29 তারিখ দিনে রাখি 29 তারিখ চট্টগ্রাম মেডিকেল রেফার করে দিয়ে আর রাতে 2:30 এবং 3 তারপর সকাল 30 এ

জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি সাহস, আত্মত্যাগ এবং অধিকার আদায়ের সংগ্রামের এক গভীর স্মৃতি। জুলাই আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক অধিকার কখনোই বিনামূল্যে আসে না। এর পেছনে থাকে অসংখ্য মানুষের ত্যাগ, অশ্রু ও অদম্য সাহস, যারা নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে মানুষের অধিকার ও মর্যাদার জন্য পথে নেমেছিলেন। তাদের আত্মত্যাগ আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোই একজন সচেতন নাগরিকের দায়িত্ব। শ্রদ্ধা সেই সব মানুষকে যাদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে, তাদের স্মৃতি আমাদের প্রেরণা হয়ে বেঁচে থাকুক সত্য, ন্যায় এবং মানবিক বাংলাদেশের পথে। সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি আজকের বিশেষ আয়োজন।

0: উপস্থাপনে মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় পালায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় সুবর্ণা আরিফিন, লায়লা আরিয়ানি হোসেন এবং আমি নাজনীন নাহার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরুজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মুসাম্মদ নুরজাহান, লুৎফুন নাহার মেরি এবং এস এম আল জুবায়ের। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তারুণ্যের জুলাই। উপস্থাপনায় ছিলেন নুসরাত জাহান ও মোহাম্মদ ইসাক আলী।

ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ন্যায়, অধিকার ও মর্যাদার প্রশ্নে মানুষের সম্মিলিত কণ্ঠ সবসময় জাগ্রত। জুলাই গণ অভ্যুত্থান সেই অদম্য চেতনার প্রতিফলন। দেশপ্রেম, ন্যায়সঙ্গত অধিকার আদায়, নাগরিক দায়িত্ব। জুলাই 2024 সেই আগুন ছড়া সময় যখন প্রতিবাদী হয়েছিল ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ। জেগেছিল জনতা ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। 5ই আগস্ট গণমানুষের জাগরণ সফল হয়েছিল। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকল শহীদ ও সাহসী সংগ্রামীদের প্রতি সুগভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছে জুলাই গণ অভ্যুত্থান। লেখা হয়েছে এক মহাকাব্য বাংলাদেশকে নিয়ে।

0: সুপ্রিয় শ্রোতা, আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, বিষয় গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ সমূহ। সাক্ষাৎকার গ্রহণে তামান্না সিদ্দিকী।
1: গর্ভাবস্থা প্রত্যেক প্রসূতির জন্য একদিকে যেমন খুশির কারণ, অন্যদিকে থাকে আশঙ্কারও কারণ। কারণ এই গর্ভাবস্থায় নানা রকম ঝুঁকি কিন্তু রয়েছে। সেই ঝুঁকির কথা আমরা অনেকেই জানি, বিশেষত গর্ভবতী হবার পরে যে ঝুঁকিগুলো রয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই জানি। কিন্তু অনেকেই আবার জানি না গর্ভধারণের পূর্বে যে কী ঝুঁকি রয়েছে সে সম্পর্কে। আজকে আমরা কথা বলব গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ সমূহ, সেই বিষয়টিকে নিয়ে। আর এ বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জেনারেল গাইনি ও প্রসূতি এবং ফিটোম্যাটার্নাল মেডিসিন বা ঝুঁকিপূর্ণ গর্ভবতী বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার আরিফা শারমিন। আমাদের আজকের যে বিষয়টি, গর্ভধারণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকির লক্ষণ সমূহ, প্রথমেই যে বিষয়টা আসে, আমরা তো আসলে সবসময় বলে থাকি যে গর্ভবতীর বিভিন্ন ঝুঁকির কথা বলে থাকি, কিন্তু গর্ভধারণের পূর্বেও যে ঝুঁকি আছে সেটাই কিন্তু আমরা অনেকে ঠিক মতো জানি না। তো সেই ঝুঁকিগুলো কি কি বা কি কি কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভধারণ?
2: একটা মেয়ে তার একটা উপযুক্ত বয়স, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন বয়সে গর্ভধারণ করলে

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: আপ ফিল করেন।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

আজ 5 আগস্ট। 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই গণ অভ্যুত্থান নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হতে শেখায় কিভাবে অন্যায়কে রুখে দিতে হয়। ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আছে শীতের বাতাস জানে কুয়াশার ভাষা শরীর বোঝে না মন মন খোঁজে আশা

একা থাকা। আশায় বাঁধে যে ঘর সেই ঘর ফাঁকা, একসাথে আমাদের এই একা থাকা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রজনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্রজনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: FM 90.4.
1: Midday. Midday Field.
2: Hello, বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন, পছন্দের স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এ। অ্যান্ড দিস ইজ আরজে রিদম হিয়ার ব্যাক এগেইন উইথ মিড ডে ফিলস। লিসেনার্স, মিড ডে ফিলস নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। ঘড়ির কাঁটা দেখতে দেখতে দুপুর 2টা বাজে কিন্তু চলে এসেছে। লিসেনার্স, আজকে 5ই আগস্ট, অর্থাৎ 36শে জুলাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস, সরকারি ছুটি, সবাই হয়তো বা বাসায় ছুটি কাটাচ্ছেন। অ্যান্ড আশা করছি সবাই আজকে অবশ্যই অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন একদম বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ লিসেনার্স, 5টা পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই যুক্ত আছেন আমাদের সাথে। লিসেনার্স, শুরুর এই মুহূর্তে একটু বলে দিব, খুব ইজিলি কিন্তু রিদমের সাথে এই রিদমের এই আড্ডাতে, অর্থাৎ এই যে 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে আড্ডাটা আমরা দিচ্ছি, সেই আড্ডায় কিন্তু আপনি চাইলে খুব ইজিলি জয়েন হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা মেসেজ করতে হবে। আপনি কিন্তু মেসেজ করে বা লিখে আমাকে জানাতে পারেন আপনি এখন এই মুহূর্তে কি করছেন, কোথায় আছেন, কেমন আছেন, আপনার কোনো ভালো লাগার ঘটনা, আপনার কোনো খারাপ লাগার ঘটনা, এনিথিং, আপনি যে কোনো কিছু কিন্তু জানাতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। সেখানে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, অর্থাৎ মিড ডে ফিলস এর পোস্ট। অ্যান্ড সেখানে কমেন্ট করে ফেললে কিন্তু আমি আপনাকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তাছাড়া লিসেনার্স, চাইলে কিন্তু আমাদের নাম্বারেও আপনি মেসেজ করতে পারবেন, 01841904904। ঠিক একই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও কিন্তু টেক্সট করতে পারেন। লিসেনার্স, আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে, ঢাকা এফ এম 90.4। আপনি চাইলে আমাদের সেই অ্যাপটি ডাউনলোড করতে পারেন, যেটা হচ্ছে আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বসে শুনতে পারবেন আমাদেরকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4। লিসেনার্স, আশা করছি সুন্দর এই দুপুরটা। বাইরে আমি যদি একটু দেখি, বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, একদম থমকে আছে আবহাওয়াটা দেখা যাচ্ছে, মানে টোটালি কোনো বাতাস নেই, তবে আকাশটা মেঘলা, খুবই ইনসেন একটা ওয়েদার। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর অন্যান্য কোথায় এখন বর্তমানে ওয়েদারটা কেমন সেটা আমাকে অবশ্যই মেসেজে জানাবেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আশা করছি অবশ্যই এই সুন্দর দুপুরটা আমাদের আজকে ভালো কাটবে, কারণ আপনাদের জন্য প্লেলিস্ট জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে। সো লিসেনার্স, আমার মনে হয় দুপুরের এই শুরুর মুহূর্তটা আমাদের সুন্দর একটা গান দিয়ে কিন্তু শুরু করে দেওয়া উচিত। সো এখন আমরা যে গানটা দিয়ে আজকের এই দুপুরটা শুরু করবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের করা একটা গান, যাবো যাবো মন। খুব সুন্দর একটা গান লিসেনার্স। এই গানটা, মানে এই গানটার প্রতি কিন্তু আমার পার্সোনাল একটা ফ্যাসিনেশন আছে। আর আমি যদি আমার প্রোফাইলের কথা বলি, আমার প্রোফাইলে গেলে কিন্তু এই গানের একটা ভিডিও পেয়ে যাবেন। সো আজ যাই হোক, যেটা বলছিলাম যে ঈশান মজুমদারের যাবো যাবো মন গানটা দিয়ে আজকে দুপুরটা শুরু করছি। আশা করছি যে এই যাবো যাবো মন আর যাবো যাবো থাকবে না। সে এত কথা না বলে এখন সোজা গানে চলে যাচ্ছি। অ্যান্ড খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন রিদমের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা এফ এম 90.4 এর সাথে। লিসেনার্স,

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here and আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। মিড ডে ফিল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি, বরাবর দুইটা বাজি এবং দেখতে দেখতে কিন্তু আমাদের ঘন্টা শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা একদম শুরুর মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম সবাই মেসেজ করছে আমাকে, আমার ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু দেখা যাচ্ছে সবাই চলে এসেছে, অ্যান্ড হোয়াটসঅ্যাপেও কিন্তু ভরপুর মেসেজ আসছে দেখা যাচ্ছে। ও আজকে বাই দ্য ওয়ে, যেহেতু আজকে ছুটির দিন, হয়তোবা সবাই একটু ফ্রি আছে, যার কারণে হয়তোবা আজকে সবাই কিন্তু যুক্ত হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ মাত্র যারা আমাকে শুনছেন। সবার উদ্দেশ্যে আরও একবার একটু বলবো, খুব ইজিলি কিন্তু আমাকে আপনি পেয়ে যাবেন, আমার সাথে কানেক্টেড হতে পারবেন, আমাকে লিখতে পারবেন, আমার সাথে এই আড্ডায় সামিল হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে লিসেনার, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM। হ্যাঁ লিসেনার্স, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি যদি বলি, আমার সাথে কিন্তু অলরেডি অনেকেই যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে MD জাওয়াদ আছেন। হাই রিদম, কেমন আছো? যুক্ত হয়ে গেলাম তোমাদের অভাগা ছেলে, পদবী হচ্ছে অভাগা। না না, অভাগা বলতে আসলে কিছুই নেই। যাই হোক, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জাওয়াদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। চিলে কোঠার গদ্যকার আছে আমার সাথে দেখা যাচ্ছে, ওকে। বধুয়া, আমার চোখে জল এনেছো, হাই বিনা কারণে। নাইস। শাহ আছে আমার সাথে, হ্যালো রিদম ভাই, চট্টগ্রাম থেকে বলছি, অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা বুঝতে পারলাম। শাহ ভাই কিন্তু হচ্ছে আমাদের সাথে আমার আমার ফেসবুক প্রোফাইল থেকে যে আমি লাইভটাতে আছি সেখানেও যুক্ত আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তারপর আমার সাথে কিন্তু মোহাম্মদ সাব্বির আছেন রংপুর থেকে দেখা যাচ্ছে, চিটাগাং থেকে আছেন মহিব ইসলাম, এখানেও ভালোই বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঢাকায় এখন পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে হওয়ার একটা পসিবিলিটি আছে, দেখা যাক কি হয়। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা আছেন কিন্তু কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর দাদা, শুভ দুপুর। চিলে কোঠার গদ্যকার শুনছে টাঙ্গাইল থেকে, ও নাইস, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু এখন লাইভে আছি, রিদম খন্দকার প্রোফাইল থেকে। সো আপনারা যদি কেউ চান, সেখানে কিন্তু অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি যদি বলি, তাসরিফ তৌফিক আছে, মেহেদি হাসান আছেন, শাহাবাই আছেন, আরিয়ান সাব্বির আছেন আমার সাথে যুক্ত আছেন, আরও অনেকেই, আমার একটু উঠে দেখা লাগবে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন। হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই যুক্ত আছে আমার সাথে, অনেক আগে থেকেই শুনি, আজকে ফার্স্ট মেসেজ করলাম, থ্যাংক ইউ সো মাচ মেনজেলট, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি সুমাইয়া আছে আমার সাথে, ও তোমাকে একসাথে দেখছি এবং শুনছি সুমাইয়া, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ও সুমাইয়া এগিয়ে ওখানেও চলে এসেছে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়েছেন দিয়া, ওকে, হ্যালো, শুভ দুপুর, শুভ দুপুর। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আমার সাথে কে আছে আমার সাথে আছেন রুহি, ও শুভ দুপুর জানিয়েছে, শুভ দুপুর, শুভ দুপুর, সবাইকে শুভ দুপুর। আর হচ্ছে নাম্বারেও অনেকে লিখছেন, সবার মেসেজে পড়বো, সবার সাথে গল্প করব, তবে এখন একটা গানে যাওয়া উচিত আমার মনে হচ্ছে, আমি আবারও ফিরে আসবো খুব জলদি আপনাদের মাঝে। আর যারা আমাকে লিখছেন আমাদের নাম্বারেও কিন্তু লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে সেখানেও লিখতে পারবেন। যাই হোক, এখন একটা গানে চলে যাচ্ছি লিসেনার্স, এখন খুব সুন্দর একটা গান শুনবো, যেটা হচ্ছে হায়দার হোসেনের করা আমি ফাইসা গেছি। খুব সুন্দর একটা গান লিসেনার্স। সো এত কথা না বাড়িয়ে এখন আমরা ফেসে যাই, অর্থাৎ ফাইসা গেছি গানে চলে যাই। আর আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন মিড ডে ফেসের সাথে, যুক্ত থাকবেন রিদমের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: জুলাই আন্দোলনে রাজপথে মানুষের উপস্থিতি দেখিয়েছিল জনতার দাবি কখনো উপেক্ষা করা যায় না, জনতাই ক্ষমতার উৎস। ঢাকা FM 90.4।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: Midday Field.
1: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন আর যে রিদম কিন্তু যুক্ত আছে আপনাদের সাথে। লিসেনার সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 লিসেনার্স মিডডে ফিল্ড নিয়ে কিন্তু হাজির আছি। দুইটা থেকেই দেখতে দেখতে আমরা প্রথম ঘন্টা কিন্তু প্রায় শেষ পর্যায়ের কাছাকাছি চলে এসেছি। অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লিখতে যাচ্ছেন খুব সহজেই লিখতে পারবেন লিসেনার্স, একটু কষ্ট করে হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতেই হবে, facebook.com/ILoveDhakaFM। অনেকেই যুক্ত আছে, আমি সরাসরি এখন একটু কিছু মেসেজে চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে কে একজন, নামটা লিখেনি, গেস করেন দেখি আমার নাম কি হতে পারে। ক্লাস থ্রি থেকে শুনি, এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ও কি কি ক্রিটিক্যাল কোয়েশ্চেন বাবা। আচ্ছা বাই দ্য ওয়ে খুব ভালো লাগলো। তারপর দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কেউ একজন লিখেছেন মিয়াও। ওকে এটা ও ঈশানা যুক্ত হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা কমেন্ট সেকশনে অনেকেই আছে, মোহিব ইসলাম আছেন, মোহাম্মদ সাবির আছেন, শাহ আছেন, চিলেকোঠার গদ্দুকার আছে, জাওয়াদ আছেন, কানাব ইসলাম যুক্ত হয়েছেন। হাই ভাইয়া, হ্যালো কানাব ভাইয়া, ভাই আপনার নামটা খুব সুন্দর কানাব। আচ্ছা MD জাওয়াদ আছে, জাওয়াদ দেখেছে ভাই তোমার গলার কণ্ঠ এত সুন্দর কেন, আমাকে শিখাবে। এই গলার কণ্ঠ আসলে এটা এটা শেখানোর মতো কিছু নেই আই গেস। আচ্ছা আফ্রিদা ওয়াসিমা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে, কমেন্ট করেছেন ভাইয়া লাভ মি লাইক ইউ ডু গানটা প্লে করেন। লাভ মি লাইক ইউ ডু, লাভ মি লাইক ইউ ডু, হ্যাঁ খুব সুন্দর একটা গান, অবশ্যই চেষ্টা করবো, যদিও পছন্দের গানগুলো আসলে আপনাদের প্লেলিস্টে আছে, তারপরও চেষ্টা করবো দেখা যাক। আচ্ছা নাম্বারে কিন্তু অনেকে যুক্ত আছে, প্রথমেই দেখতে পাচ্ছি কে আছে, মাম্পি আছে। ও মাম্পি কেমন আছো লক্ষ্মী সোনা, জান লক্ষ্মী সোনা কালকে সারা রাত আমি ঘুমাইনি, স্যাড সং শুনছিলাম আর তোমার কথা ভাবছিলাম, চোখ দিয়ে পানিও পড়ছিল। আচ্ছা মাম্পি এত খারাপ সিচুয়েশন হলে কিভাবে হবে, কি করি, একটা মানুষের মন কি বড় বরফের মতো শক্ত হতে পারে বুঝতে পারছি না। আচ্ছা আরে বরফের উপর একটু পানি দিলেই তো বরফটা গলে যায়, কিন্তু তোমার মনকে আমার ভালোবাসার বন্যায় ডুবিয়ে দিলাম, তারপরও তোমার মনটা গলাতে পারলাম না মাম্পি। ও মাম্পি মাম্পি নাইস। আচ্ছা মাম্পির পরেই কিন্তু জিনিয়া আছে দেখা যাচ্ছে, আর যে দুপুরে খাওয়া হয়েছে না, লাঞ্চ হয়নি এখন পর্যন্ত, জানো তোমাকে শোনার 4 মাস 12 দিন হলো, তোমাকে মেসেজ করার প্রথম দিন ছিল এপ্রিল মাসের 1 তারিখ বুধবার 2:39। ও মাই গড, বাহ জিনিয়া দেখে একদম সব নোট করে রেখেছে, বেশ বেশ। আচ্ছা হাফসা কিন্তু যুক্ত হয়ে গেছে, কাইফা হালুকা শুভ দুপুর। ও ভাইয়া রংপুরে তো বৃষ্টি হচ্ছে, আপনাকে খিচুড়ি দাওয়াত দিলাম রংপুর কি কারমাইকেল কলেজে ক্যাম্পাস থেকে। আচ্ছা আসবেন কিন্তু, যদি পারতাম তাহলে হয়তো বা চলে আসতাম। আর ঢাকার ওয়েদার জিজ্ঞেস করছিলেন অনেকেই, আকাশটা একদম মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে যে কোনো সময়। আচ্ছা জানু কেমন আছো, আমার মন খুব খারাপ, আমার আমার রাজ ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া যেন খুব জলদি সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবে। শারমিন শারমিন অনেক অনেক দোয়া রইল রাজ ভাইয়ার জন্য, অ্যান্ড সবাই দোয়া করবেন যাতে সে খুব জলদি সুস্থ হতে পারে। জান্নাতুল হীরা আছে আমার সাথে দেখা যাচ্ছে, রিদম ভাইয়াকে প্রপোজ করে কোনো লাভ নেই, অযথা ব্যর্থ আশায় পথ চেয়ে থাকা, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, তবে রিদম সবাইকে সমানভাবেই ভালোবাসে এই কথাটা বুঝতে হবে, অল্পে সন্তুষ্ট থাকা ভালো। মিঞ্জেলর জান্নাতুল হীরা খুব সুন্দর বলেছেন, ভালো লাগলো আপনার কথাগুলো। তহিদুল আছে, ও বস বনশ্রী থেকে শুনছি, বস কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তহিদুল, আশা করছি আপনিও ভালো আছেন। আর বনশ্রী দেখা যায় আমার, এই যে আমি বসে বসে এখনো কিন্তু বনশ্রীর দিকেই তাকিয়ে আছি। তহিদুল শুভ দুপুর, আসসালামু আলাইকুম, কেমন আছো? মুনতাহা শুনছি চট্টগ্রাম থেকে, নিজ বাড়ি কক্সেস বাজার উখিয়া। ও ওকে নাইস নাইস, খুব সুন্দর এলাকা থেকে আপনি বিলং করেন, ভালো লাগলো। যাই হোক কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন কে কোথেকে এখন শুনছেন, দেখি কে কোন জেলা থেকে আছে আমার সাথে। আর কমেন্ট সেকশনে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজ আসলেই পেয়ে যাচ্ছেন আমাকে। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন শুভ দুপুর হোয়াটসঅ্যাপে, নামটা লিখে নি, নামটা লিখলে ভালো লাগতো। আচ্ছা কোথায় তোমরা কি রিদম, এই যে রিদম তোমরা কি এক ভাই এক বোন, তুমি এখন কত তালায় বসে শো করছো, তুমি এখন যে রুমে শো করছো ওই রুমের কি ফ্যান নাকি এসি লাগানো আছে? মনিফা চট্টগ্রাম থেকে, বাহ জটিল জটিল কোয়েশ্চেন তো। আচ্ছা হ্যাঁ আমি এক ভাই, আমরা এক ভাই এক বোন, তারপর কি কত তালায় বসে শো করছো? আমি এখন শো করছি 15 তালায় বসে, আচ্ছা, তুমি এখন যে রুমে শো করছো ওই রুমে কি ফ্যান নাকি এসি লাগানো আছে? আচ্ছা, এই রুমে দুইটা এসি লাগানো আছে। ও, কি জটিল কোয়েশ্চেন, এইভাবেও কেউ ভাবতে পারে? বাহ, বেশ ভালো লাগলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আয়ান আছে রংপুর থেকে আমার সাথে। বৃষ্টি হচ্ছে নাকি রংপুরে দেখা যাচ্ছে? হ্যাঁ, রংপুরে বৃষ্টি হচ্ছে, এই ব্যাপারটা শুনলাম একটু আগেই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি হাজির হয়ে গেছে আমার সাথে কিন্তু আয়াত ইনায়া সিলেট থেকে, মোস্ট ওয়েলকাম। সিলেটেও নাকি বৃষ্টি হচ্ছে, আর একটু পরপর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ঢাকায়ও বৃষ্টি হবে মনে হচ্ছে। ও, বৃষ্টি নেমে গেছে বন্ধুরা, বৃষ্টি নেমে গেছে। যাই হোক, বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওয়েদারটা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে গেল। যা, খুব সুন্দর, বা ভালো লাগলো খুব। আমার মনে হচ্ছে যেহেতু এত সুন্দর বৃষ্টি নেমে গেছে, আমার বৃষ্টির গানে একটা চলে যাওয়া উচিত। আমরা এখন বৃষ্টির গান না, আমরা কোক স্টুডিও বাংলার একটা নতুন গান শুনবো, যেটা হচ্ছে হান্দের করা গান রুমঝুম, মানে যে গানটা সে নতুনভাবে কিন্তু কম্পোজিশন করা হয়েছে। আর গানটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, তাদের কম্পোজিশন বা তাদের যে মিউজিক প্যাটার্ন বা তাদের যে শ্যুট ছিল। সো রুমঝুম গানে চলে যাচ্ছি, না খুব জলদি ফিরে আসবো, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আর পরবর্তী ঘন্টায় আবারও কথা হচ্ছে আপনাদের সাথে। সো লিসেনার্স, এত কথা বাড়াবো না, সোজা গানে চলে যাচ্ছি এখন।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, welcome back again. This is RJ Rhythm here with Midday Feels. আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. লিসেনার্স, আমরা দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। দ্বিতীয় ঘন্টা শুরুর এই মুহূর্তে, অর্থাৎ 3:01, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অ্যান্ড অনেকেই যুক্ত আছেন, অনেকেই লিখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। আর আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, facebook.com/ilovedhakafm। সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন, অর্থাৎ মিডডে ফিলজের। অ্যান্ড কমেন্ট সেকশনে যুক্ত হলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারে লিখতে পারবেন 01841904904। একই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে সেখানেও লিখতে পারবেন। অ্যান্ড লিখলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি আমি যদি এখন একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আজকে, আজকের এই দিনটা। লিসেনার্স, আজকে 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস, বা আমি যদি বলি এটা 36শে জুলাই। 36শে জুলাই কেন লিসেনার্স? কজ আমরা সবাই জানি যে 2024 সালে যেই একটা আন্দোলন হয়েছিল, বা বাংলাদেশে আসলে যেই একটা প্লেসমেন্ট হঠাৎ করে দাঁড়িয়ে যায়, যে সবাই কিন্তু আন্দোলনে নেমে পড়ে। সর্বপ্রথম শিক্ষার্থী বন্ধুরা আন্দোলনে নেমে পড়ে, তারপর তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্তরের সাধারণ শ্রমজীবী মানুষ যারা আছেন, নর্মাল মানুষ যারা আছেন, সাধারণ জনগণ যারা আছেন, সবাই কিন্তু শিক্ষার্থীরা, শিক্ষার্থী বন্ধুদের সাথে একত্রিত হয়ে সবাই কিন্তু এক গর্জে কিন্তু গর্জে উঠে। অ্যান্ড তারপর তারা কিন্তু সময়ের সাথে সাথে সে আন্দোলনটা একটা বড় ধরনের একটা গণ আন্দোলন, অর্থাৎ একটা গণ অভ্যুত্থানে কিন্তু সেটা রূপান্তর হয়। আর তারপর এই জুলাই জুড়ে সেই আন্দোলনটা চলমান থাকে, এবং দেখতে দেখতে অগস্ট মাস চলে আসে। অগস্ট মাসের 5 তারিখে কিন্তু শেষমেশ, অর্থাৎ এই যে সবাই মিলে যে আন্দোলনটা ক্রিয়েট করেছিল, যেই সরকারের পতনের জন্য বা যেই স্বৈরাচার গোষ্ঠীর পতনের জন্য, তারপর কিন্তু এই অগস্ট মাসের 5 তারিখ কিন্তু হচ্ছে সেই সরকারের পতন হয়। আর বাংলাদেশ কিন্তু নতুনভাবে একটা স্বাধীনতা অর্জন করে, যেটাকে, যেটা যার মাধ্যমে হয়তোবা সবাই কথা বলার স্বাধীনতাটা আবার ফিরিয়ে পায়। সো এই আন্দোলন বা এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়তোবা সবসময় আমাদের মনে বেঁচে থাকবে, এবং সবসময় হয়তোবা এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আর এই দ্বিতীয় ঘন্টার এই মুহূর্তে আমরা এখন একটা জুলাই ডকুমেন্টারিতে চলে যাব। আর আশা করছি যে এই জুলাই ডকুমেন্টারি যদি আপনারা শুনেন, অবশ্যই কিন্তু এই জুলাই আন্দোলনের ব্যাপারে একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। তো এই যে আমাদের এই জুলাই আন্দোলনের পিছনে যে একটা আত্মকাহিনী আছে, সেই আত্মকাহিনী এখন আমরা শুনব জুলাই ডকুমেন্টারি। সো আশা করছি অবশ্যই সবাই এই জুলাই ডকুমেন্টারিটা শুনবেন এবং আমাদের সাথেই যুক্ত থাকবেন। সো এত কথা না বলে এখন সোজা চলে যাচ্ছি জুলাই ডকুমেন্টারিতে, আর খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিডডে ফিলসের সাথে, অ্যান্ড যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।
2: জুলাই গণঅভ্যুত্থান, 2024 সালের জুলাই। বাংলাদেশ তখন এক উত্তাল সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। শুরুটা হয়েছিল কোটা সংস্কারের দাবিতে। সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, সড়ক আর জনমানুষের ভিড়ে। প্রথমে এটি ছিল শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের নানা ক্যাম্পাসে বিক্ষোভ বাড়তে থাকে। কোটা ব্যবস্থা নিয়ে ক্ষোভ শুধু শ্রেণীকক্ষের দেয়ালে আটকে থাকেনি, তা পৌঁছে যায় রাজপথে। মানুষ দেখতে থাকে এটি শুধু একটি নীতিগত প্রশ্ন নয়, এটি ন্যায্যতার প্রশ্ন। জুলাইয়ের শুরুতেই আন্দোলন সংগঠিত রূপ নিতে থাকে। সড়ক অবরোধ, মিছিল, অবস্থান কর্মসূচি আর ক্লাস পরীক্ষা বর্জনের ডাক আন্দোলনকে আরও বিস্তৃত করে তোলে। বাংলাদেশের বিভিন্ন শহরে একই স্লোগান উঠতে থাকে, বৈষম্যের বিরুদ্ধে, মেধার পক্ষে। এই সময় আন্দোলনের নতুন ভাষা তৈরি হয়, নতুন প্রতীক তৈরি হয়, আর তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হয়ে ওঠে। তারপর আসে ১৬ জুলাই। রংপুরে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য শুধু একটি ছবি হয়ে থাকেনি, তা হয়ে ওঠে সাহস, প্রতিরোধ আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। এই ঘটনার পর দেশের মানুষ বুঝতে পারে আন্দোলন আর আগের জায়গায় নেই, এটি এখন জাতির বিবেক নাড়া দেওয়া এক সংগ্রামে পরিণত হয়েছে। আবু সাঈদের মৃত্যুর পর দেশজুড়ে ক্ষোভ আরও তীব্র হয়। ১৮ জুলাইয়ের দিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ভয়াবহ রূপ নিতে শুরু করে। প্রতিবাদের মিছিলে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা বাড়ে। একই সময়ে প্রাণহানি ও আহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, মানুষের আতঙ্কও বাড়ে, কিন্তু প্রতিবাদ থামে না। এরপর আসে দমনপীড়নের কঠিন অধ্যায়। কারফিউ জারি করা হয়, সেনাবাহিনী মোতায়েন করা হয়, অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যোগাযোগ প্রায় থেমে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম অচল হয়ে পড়ে, আর দেশ এক ধরনের তথ্য বিচ্ছিন্নতার মধ্যে পড়ে। তবু রাজপথ খালি হয়ে যায় না। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন শিক্ষক, অভিভাবক, শ্রমিক, পেশাজীবী এবং সাধারণ মানুষ। একটি ছাত্র আন্দোলন তখন রূপ নেয় গণ আন্দোলনে। জুলাইয়ের শেষ দিকে আন্দোলন আরও বিস্তৃত হয়। শহর থেকে শহরে, জেলা থেকে জেলায় ছড়িয়ে পড়ে ক্ষোভ, প্রতিবাদ, গ্রেফতার আর সংঘর্ষের খবর। আন্তর্জাতিক মহলও পরিস্থিতির দিকে নজর দিতে শুরু করে। এই সময় আন্দোলনকারীদের দাবি কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সরকারের জবাবদিহি, ন্যায্যতা এবং রাজনৈতিক পরিবর্তনের দাবিও সামনে আসে। আগস্টে আন্দোলন নতুন উচ্চতায় পৌঁছে যায়। অসহযোগ ডাক, ব্যাপক বিক্ষোভ এবং সর্বস্তরের অংশগ্রহণ আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে। ৩ আগস্টের পর সরকারের পদত্যাগের দাবি প্রকাশ্যে কেন্দ্রীয় রূপ নেয়। মানুষের মধ্যে তখন একটাই প্রশ্ন, এত রক্ত, এত ত্যাগ, এত ক্ষতির পর দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে? অবশেষে ৫ আগস্ট ২০২৪, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে ভারতে পালিয়ে যায়। এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়। রাস্তায় থাকা মানুষের কাছে এই দিনটি ছিল একদিকে বিজয়ের, অন্যদিকে গভীর ক্ষতর স্মৃতি বহনকারী দিন। পরে বিভিন্ন মূল্যায়নে বলা হয়, এই আন্দোলন ও সহিংসতার সময় প্রাণহানির সংখ্যা ১০০ থেকে প্রায় ১,৪০০ পর্যন্ত হতে পারে, হাজার হাজার মানুষ আহত হন। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, এগুলো প্রতিটি হারিয়ে যাওয়া প্রাণের, প্রতিটি পরিবারের, প্রতিটি শোকের নাম। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে তাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় এক জাতির জেগে ওঠা। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারলে ইতিহাস বদলায়, আর যারা গণতন্ত্রের পথে জীবন দেন তারা হয়ে ওঠেন অমর।
1: তো লিসনার্স, আমরা খুব সুন্দর একটা ডকুমেন্টারি কিন্তু শুনছিলাম, জুলাই ডকুমেন্টারি। আর এই জুলাইকে ঘিরেই কিন্তু আমাদের অনেক আত্মকাহিনী আছে, আমাদের অনেক মনে থাকার মতো, স্মরণীয় হয়ে থাকার মতো ঘটনা কিন্তু আছে। আশা করছি সবসময় হয়তো বা এই জুলাইয়ের যে ঘটনাটা আছে বা এই জুলাইয়ের যে আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, এটা সবসময় হয়তো বা আমাদের মনে চিরজীবী হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই জুলাই ডকুমেন্টারিটা এনজয় করেছেন এবং জুলাই ডকুমেন্টারিটা শুনেছেন। আর আশা করছি যে অবশ্যই অবশ্যই অবশ্যই সবার ভেতরে এই যে স্বাধীনতা অর্জনের জন্য নিজের গর্জে, যখন আপনি নিজের স্বাধীনতার জন্য যখন আপনি গর্জে উঠবেন, এই ক্ষমতাটা সবার ভেতরেই রাখতে হবে। তো লিসনার্স, আপনাদের সাথেই আছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এতক্ষণ জুলাই ডকুমেন্টারি শুনছিলাম, এখন আমরা একটা সুন্দর গানে চলে যাব, যেটা শূন্য ব্যান্ডের করা, শোনো মহাজন। হ্যাঁ, জুলাইয়ের পরপরই কিন্তু এই গানটা রিলিজ হয়, অ্যান্ড এই গানটাতেও কিন্তু, এই গানটা যখনই আপনি শুনে তখনই কিন্তু আপনার শরীরে মনের অজান্তি কিন্তু একটা গুজবাম দিবে। সো এখন এই কথা না বাড়িয়ে শোনো মহাজন গানটাতে চলে যাচ্ছে, অ্যান্ড আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন।

0: You're listening to Taka FM 90.4.
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
2: I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. I feel like my life ain't mine. Who can relate? Woo!

তো আছে আমার সাথে কমেন্ট সেকশনে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নাসির উদ্দিন আছেন চট্টগ্রাম থেকে, আনিস ইসলাম কমেন্ট করেছেন হাই ভাইয়া হ্যালো, সাইদুল ইসলাম আছেন সাথে, আছি খোকসা কুষ্টিয়া থেকে, ওরে বাবা বেশ দূর, অনেক অনেক ধন্যবাদ সাইদুল ভাই। জাকারিয়া হোসেন চলে এসেছেন কিন্তু, কেমন আছেন রিদম ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছি। কেমন যাচ্ছে আপনার কাজ? জাওয়াদ আছে আমার সাথে, ভাইয়া তুমি কি কখনো ছ্যাঁকা খেয়েছো? ও ছ্যাঁকা কি আবার খাওয়া যায় নাকি? যাই হোক, তারপর নাটোর থেকে আছে আমার সাথে শাহরিয়ার চৌধুরী ইমন, ওকেই আনিতা মোহন্তা আছে, হায় ভাইয়া মা বাসায় তাই এখানে লিখলাম, কেমন আছো রংপুর থেকে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইস্পিতা আলম মুন আছে, হায় রিদ, ইস্পিতা বলছি, চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পারবো না কেন ইস্পিতা। সুমাইয়া শেফা আছে দেখা যাচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আজকে কলেজে অনুষ্ঠান হলো 5ই আগস্ট উপলক্ষে, সুমাইয়া শিফা। ও আচ্ছা, তো কেমন এনজয় করলেন সুমাইয়া শিফা আপনার কলেজের প্রোগ্রাম? তহিদুল ইসলাম আছেন, ওয়ে আছি কিন্তু, ও থ্যাংক ইউ সো মাচ। সালমা আছে আমার সাথে, মেঘলা আকাশ সাথে FM শুনতে ভালোই লাগে কিন্তু কমেন্ট করতে আলসেমি লাগে, বাট কমেন্ট করতে হবে তো, তাছাড়া আমি বুঝবো কি করে যে আপনি আমার সাথে আছেন। আচ্ছা নীল ফামারি থেকে যুক্ত আছে কিন্তু MD রানা ইসলাম কমেন্ট করেছেন। আচ্ছা কমেন্ট করেছে উম্মে রায়হান, হ্যালো রিদম ভাইয়া উপস্থিত, ও থ্যাংক ইউ সো মাচ, এত লেট হলো কেন উম্মে রায়হান। রাইসা জান্নাত আছে আমার সাথে দেখা যাচ্ছে, আচ্ছা রাইসা জান্নাত আপনার নামটা কি রাইসা নাকি রাইসা, কোনটা হবে একটু জানান। সাথে আছি নীল ফামারি থেকে, ও ধন্যবাদ ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি উম্মে রায়হান একটা গান শুনতে যাচ্ছে। আচ্ছা মেহের মিম কিন্তু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন মেহের মিম? তারপর ইস্পিতা ঈশানা লিখেছে, হেই ব্ল্যাক ডায়মন্ড ক্যান ইউ সুইম? আই ক্যান, ও আনফর্চুনেটলি আমি আসলে পারি না, এটা আমার একটা ব্যর্থতা বলতে পারেন। আচ্ছা আমরাও আসি বাহে, তোমার অনুষ্ঠান শুনেছি অনেক ভালোই লাগছে গানগুলা, রায়হান সৈয়দপুর থেকে, বাহ বেশ, আমি আমি আমি খুব ভালো পড়লাম মনে হচ্ছে। আমরাও আসি বাহে, তোমার অনুষ্ঠান শুনেছি অনেক ভালোই লাগেছে, খুব সুন্দর আপনাদের ভাষা। আচ্ছা সাউদা আছে, সাউদা অনেকগুলো প্রশ্ন করেছে দেখা যাচ্ছে, সাউদা থ্যাংক ইউ জানিয়েছে। ও সাউদা ইচ্ছেগুলো গানটা নাকি সাউদার খুব ফেভারিট একটা গান, ডেডিকেট করেছি তার জন্য, ধন্যবাদ দিয়েছে। বাই দ্য ওয়ে আমি আপনার অন্য বন্ধুদের মতো এত কিছু লিখতে বা বলতে পারি না, এত কিছু বুঝিও না, জাস্ট এতটুকু মানি আপনি আমার খুব ভালো ফ্রেন্ড, জানি না আপনি এটা মানেন কিনা, না অবভিয়াসলি আই ডু, এটা না মানার কিছু নেই। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সাউদা লিখেছে, আচ্ছা আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করি, ঠিকঠাক অ্যান্সার করবেন, ওকে ঠিক আছে লেটস গো। সাপোজ কখনো আপনি কোনো কান্ট্রিতে সিটিজেন হওয়ার চান্স পেলেন, তাহলে কোন কান্ট্রিটা চুজ করবেন অ্যান্ড কেন করবেন? নাইস কোয়েশ্চেন। ফার্স্টলি আমি যদি সাউদা বলি, একদম স্ট্রেটলি বলছি যে আসলে আমার বাংলাদেশ ছাড়ার কোনো ইচ্ছে নেই, এটা হচ্ছে একটা ফার্স্ট ফ্যাক্ট। আর সেকেন্ডলি আমি যদি বলি যে হ্যাঁ আমার কোনো একটা কান্ট্রিতে এরকম সিটিজেনশিপ পেয়ে গেছি বা এটার আসলে কোনো পসিবিলিটি আছে, তাহলে আই উইল গো ফর জাপান আই থিঙ্ক, বিকজ জাপান, আপনি আবার যেটা জিজ্ঞেস করেন যে কেন করবেন, আমি যদি সেটা বলি মানে জাপান যে কান্ট্রিটা সেই কান্ট্রিটা আমার কাছে খুব ভালো লাগে, এবং তাদের হচ্ছে যেই ওদের যেই সিস্টেমেটিক যেই ওয়েদার বা তাদের এনভায়রনমেন্ট, তাদের সোসাইটি, তাদের কালচার, তাদের দেশের যে সিস্টেম বা তাদের চলাফেরার যে সিস্টেম, তাদের খাবারের যে সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন, হ্যাঁ সব মিলিয়ে আই লাভ জাপান, এটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না। আচ্ছা তারপর আরও লিখেছে যে এমন আপনার এমন কোনো অদ্ভুত ইচ্ছে আছে যেটা শুনলে মানুষ অনেক অবাক হবে? খুব জটিল একটা কোয়েশ্চেন। আচ্ছা তারপর আর একটু পড়ি তাহলে হয়তো বুঝতে পারবো, লাইক আমার যেমন ইচ্ছে হলো আমি বাইকে কারো পিছনে বসে ঢাকার বাহিরে দূরে কোনো জায়গায় ঘুরতে যাব, এটা অনেকের কাছেই খুব সিম্পল মনে হয় বাট এটা আমার একটা ড্রিম। হ্যাঁ ব্যাপারটা আসলে সিম্পল, আমি আমি যদি আপনার এই ব্যাপারটাও ভাবি, এটা হ্যাঁ এটা তো আমারও হয়েছে, আমিও এরকম বাইকের পিছনে বা আমার পিছনে কেউ একজন আমরা ঘোরাঘুরি করেছি। আচ্ছা এরকম আমার আসলে তেমন কোনো ইচ্ছে আমি ভাবতে পারছি না, তবে ভাববো। সাউদা খুব ভাবনায় ফেলে দিলেন মনে হচ্ছে আমাকে। আচ্ছা কেউ একজন যুক্ত হয়েছে রোজা টেইলর মালয়েশিয়া থেকে, আচ্ছা আপনার হাসি শুনলে মনে পড়ে যায় ভিলেন রাজীবের কথা,
তাই নাকি?

ও ভিলেন রাজীব, তুমি ফিল্মে কাজ করলে অনেক ফেমাস হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে আমার একটা সফটকর্নার কাজ করে অবশ্য ফিল্মিং এর প্রতি বা মিডিয়ার প্রতি। সো দেখি, ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। যাই হোক, একটা গানে চলে যাচ্ছি, মোহিনের ঘোড়াগুলো, মোহিনের ঘোড়াগুলি ব্যান্ডের করা, আবার বাজবো কুড়ি পরে অ্যালবামের। আমি ডান দিকে রই নাকি বাম দিকে রই, খুব সুন্দর একটা গান লিসেনার্স। আর খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: অনেক ত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের মধ্য দিয়ে গড়ে ওঠে এই অবিস্মরণীয় গণ আন্দোলন। জুলাই অভ্যুত্থান, ঢাকা FM 90.4।
4: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আজকের মিড ডে ফিল্ডের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, ব্যাপারটা যদিও একটু খারাপ লাগার মতোই, কারণ হচ্ছে আড্ডা ছেড়ে চলে যাওয়াটা আসলে কারোই কখনো ইচ্ছা হওয়ার কথা না। আর ঠিক একইভাবে আমারও আসলে ইচ্ছে হচ্ছে না আপনাদেরকে ছেড়ে চলে যেতে। যদি আসলে সময়টাকে একটু এক্সটেন্ড করা যেত তাহলে হয়তো বা সময়টাকে একটু লম্বা করতাম, লম্বা করে আপনাদের সাথে হয়তো বা গল্প করতাম, আড্ডা দিতাম। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে যুক্ত ছিলেন, আর অনেকের মেসেজই এখন পর্যন্ত আছে। আমি যাওয়ার আগে অবশ্যই সবার মেসেজ কিন্তু পড়েই যাব, সো নো টেনশন, নো ওরিজ, অবশ্যই সবার মেসেজ পড়ব। আর হচ্ছে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, ফেসবুকের কমেন্ট সেকশনে আছেন। নাসিরউদ্দিন ভাই, আপনার এজ কত? গেস করেন আমার এজ। ব্যাড বয় আছে আমার সাথে। আচ্ছা ব্যাড বয়, আপনার নাম ব্যাড বয় কেন? আপনার নাম গুড বয় কেন হলো না? আচ্ছা ব্যাড বয়ের আইডি থেকে কিন্তু লিখেছে যে আমি ঝুমুর। ঝুমুর, আপনার আইডির নাম ব্যাড বয়, ব্যাপারটা কেমন হলো না? আচ্ছা মেজবাউল ইসলাম আছে কিন্তু গঙ্গাচড়া থেকে। মেহের মিম আছে আমার সাথে, হ্যালো হ্যালো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি সাউদা কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। কেন জানি আমার মনে হচ্ছিল আপনি জাপান পছন্দ করবেন। সত্যি বলতে বাবা যখন বলল আমাকে তারা বাহিরে স্টাডি করাবে, তখন আমি ডিসাইড করেছি জাপান, কজ পার্সোনালি জাপান কান্ট্রি আমার পছন্দ, আই লাভ টু জাপান। ওকে, আপনাকে একদিন ধরে জাপান নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে সাউদা, আমরা জাপান গিয়ে একসাথে ঘুরবো। আসলে জাপান কান্ট্রিটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, তবে তবে ফার্স্ট কথা যেটা, যে সেটা হচ্ছে আমি আসলে বাংলাদেশ ছাড়ার সাথে আমি একবার মানে কোনোভাবেই সহমত পোষণ করছি না, কজ বাংলাদেশে আমি কখনোই ছাড়তে চাই না। বাংলাদেশে আমি জানি না এটার রিজন কি, হয়তোবা বাংলাদেশে বর্তমান কালচারটা একটু ন্যারো হয়ে গেছে বা একটু হয়তোবা চেঞ্জেস আসছে বিভিন্ন ধরনের, বাট আশা করছি এটা ঠিক হয়ে যাবে এক সময়। আই লাভ বাংলাদেশ, এই বাংলাদেশকে ভালোবাসি এই কথাটা কখনো আসলে অস্বীকার করা যাবে না। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার অ্যান্সার কিন্তু আমি পাইনি, কেন জানি আমার বাইক রাইড অনেক ভালো লাগে বাট কখনো করা হয়নি, আমার ব্যাড লাক। আচ্ছা সাদা, আপনাকে নিয়ে একদিন বাইকে ঘুরবো তাহলে, আশা করছি তখন আপনার এই আশাটা পূরণ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে নাম্বারেও কিন্তু অনেকে যুক্ত আছেন, ব্রোকেন অ্যাঞ্জেল গানটা শুনতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, অমানিশায় আপনার পর্ব মিস, শুধু আমার, রংপুর থেকে রিয়ামণি। ওকে ওকে, লাভ ইজ ফ্রেন্ডশিপ, আরাফা লিখেছে। আচ্ছা আরাফা, খুব সুন্দর লিখেছেন। লাভ আসলেই, লাভ অ্যাকচুয়ালি ইজ ফ্রেন্ডশিপ, এটা এই যে কথাটা মানে আমি এটার সাথে একমত পোষণ করলাম। আচ্ছা ভাবছিলাম আজ ছুটি, তানহাপুকেও শুনবো, তবে উঠেছি আজ 11:04, কেমন লাগে? আচ্ছা আপনার শো শুনলে মনে হয় না যে ভালোবাসার বাংলাদেশ শোনা লাগে, এত এত ভালোবাসা এদের। জুলাইয়ের কথা ভাবছি, শাহিনের কথা, আমার ভাইয়ের কথা, সবার কথা, তাদের সবার জন্য দোয়া। হ্যাঁ জুলাই এই আন্দোলনে আমরা অনেক ভাই বন্ধু, অনেক আত্মীয় স্বজন, অনেক ক্লোজ পার্সনকে কিন্তু হারিয়েছি, অবশ্যই তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, আর এই জুলাই চেতনা যাতে সবসময় সবার ভিতরে বেঁচে থাকে সেই আশাই রাখছি। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে কে আছে, নাবিহা আছে আমার সাথে। ওকে ভাইয়া, তুমি তাড়াতাড়ি পালাও, না হলে যেই প্রেম ভালোবাসা তোমাকে মেয়েরা উঠিয়ে নিয়ে যাবে, বুঝলা? না পালাতে হবে না, এই যে ভালোবাসা পাচ্ছি, ভালোবাসা পেতে সবাই ভালোবাসে, এটাই স্বাভাবিক। আর ভালোবাসা আসলে জিনিসটাই এমন, ভালোবাসার প্রতি সবারই লোভ থাকে। যারা আছে আমার সাথে দেখা যাচ্ছে নিজেকে অনেক একা একা মনে হয়, ধুর ভালো লাগে না SMS পড়ো না, শুধু গান বাজাও, বেস্ট ফ্রেন্ডকে অনেক ভালোবাসি, সে আমাকে মরক বলে ডাকে, তোমার প্রিয় রঙ্কি, তোমার কণ্ঠে একটা গান শোনাবা। আচ্ছা যারা এতগুলো মেসেজ, আচ্ছা যারা মন খারাপের কারণটা কি? এত একাকিত্ব বলতে আসলে কিছু নেই, একাকিত্ব বলতে এই দুনিয়াতে কিছুই নেই। আর হচ্ছে যখন আপনার ফিল হবে যে আপনি খুব একা, মানে আপনার মনে হচ্ছে যে আপনি একা হয়ে গেছেন, আপনার কেউ নেই, এটাও কিন্তু আপনার জন্য একটা ভালো ব্যাপার। বিকজ একা একা বেঁচে থাকাটা এটা যে কতটা শান্তির একটা বিষয়, এবং এখানে যে আসলে কতটা মানে এই একটা জায়গাতে যে মেন্টাল পিস বলতে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা যদি আপনি কখনো বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি দেখবেন যে একার মধ্যেই কিন্তু একটা ভালো লাগা আছে। তবে হ্যাঁ, আসলে একা তো থাকা কখনোই পসিবল না, এটা আমাদের নেচারাল একটা সিস্টেম, এটা এটা নেচার প্রদত্ত, একা থাকা যায় না কখনো। হয়তো বা আমরা এই যে একা একা তখনই মনে হয় যখন ওই যে আমরা কোনো একটা মানুষকে নিজের ভাবছি, কোনো একটা মানুষকে কাছের ভাবছি, হয়তো বা দেখা যায় সেই মানুষটার থেকে আমরা এক্সপেকটেশন অনুযায়ী হয়তো বা ততটুকু না পাই, তখন হয়তো বা আমাদের ফিল হয় যে না, উই আর অ্যালোন, আমরা একা বা আমি একা, এই এই ব্যাপারটা আসলে কি বলবো আর। আচ্ছা আমার প্রিয় রং হচ্ছে কালো, যেমনটা আমি কালো। আর তোমার কণ্ঠে একটা গান শোনাবা। আচ্ছা আমার কণ্ঠে একটা গান, কি গান শুনবেন? ও গান গান গান গান গান, কি গান গাওয়া যায়, কি গান গাওয়া যায়, গানই এখন দেখেন একটা গান শুনতে চাইছেন, সেই গানটাও এখন আর মাথায় আসছে না, কি একটা অবস্থা। কোন গানটা গাওয়া যায়? আচ্ছা দেখি, আমি গান মাথায় আসলে আমি গান গাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আমি সত্যি কোনো গান মনে করতে পারছি না যে এখন আমি গাবো। তোমার কেমন লেগেছে? রূপা না থাকুক তবু গুণ থাকা চাই, গুণহীন রূপসীর সমাদন নাই, আমি শুনি নাই বলো। নানুকে সাথে নিয়ে শুনছি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি ভাইয়া কেমন আছেন, নুসাইবা, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি খাচ্ছি আর আপনাকে শুনছি, বাহ, সবাই দেখি আজকে বৃষ্টি বিলাস করছে। হ্যাঁ সবার ভালোই ভালোই, খুব এনজয়মেন্ট হচ্ছে দেখা যাচ্ছে। আপনার বাসা কোথায়? আমার বাসা নাখালপাড়ায়, পড়ি আছে রংপুর থেকে। দাদু না দাদি? আচ্ছা হ্যাঁ দাদি, পড়ি আমি বুঝতে পেরেছিলাম দাদি, বাট আমি আর কি দাদিকে দাদু বলে ডাকি, সো সেজন্যই দাদু বলেছিলাম। আচ্ছা ছুটির দিনে যুক্ত হলাম, তারপর ভাইয়া বলেন তো কে হতে পারি? আচ্ছা কে হতে পারে, কে হতে পারে, নাম হচ্ছে বাড়ির পাশে। ও আচ্ছা আরশি,

সেই পুরসি বসত করে আমি। যাই হোক, গান শুনতে চেয়েছিলেন আর হঠাৎ করে আরশির আগমন হলো, তাই একটা গান শুনে ফেললাম আমরা। ও ধন্যবাদ আরজে গানটা বাজানোর জন্য। ইচ্ছেগুলো, আচ্ছা ও ইচ্ছেগুলো গানটা নাকি জিনিয়ারও খুব পছন্দ, জিনিও আমাকে একটা ধন্যবাদ দিয়েছে। হ্যাঁ, সাউদা সাউদাও বললো সাউদারও পছন্দের গান ছিল আর আপনিও বললেন আপনারও পছন্দের গান, যাক ভালো লাগলো। কেন জানি কোথায় কোথায় আমি তো চাই না, বাট কি করবো, বাবা মার কথা তো আর ফেলা যায় না। হ্যাঁ সেটা অবশ্যই, তারপর দেখতে পাচ্ছি আর হ্যাঁ অবশ্যই জাপান একসাথে ঘুরবো আর আপনি আমাকে বাইকে চড়াবেন, শুনেই তো মনটা ভরে গেল। আচ্ছা সাউদা, ব্যাপারটা যদি এমন হয়, ধরেন আমরা একসাথে জাপান গেলাম, জাপান গিয়ে জাপানের রাস্তায় আমি বাইক চালাচ্ছি, আপনি আমার বাইকের পিছনে বসে আছেন। নাইস নাইস, ভাবতেও ভালো লাগে আসলে। আচ্ছা কবে হবে আমাদের এই ড্রিম পূরণ? হবে, যদি কপালে থাকে অবশ্যই হবে। বাই দ্য ওয়ে ভালো থাকবেন, ফ্রি থাকলে কালকে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই, আমিও বিদায় মুহূর্তেই আছি, বিদায় নিব আজকে আপনাদের মাঝ থেকে। মেহেদি আছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে, নামটা লিখে নিই, নামটা লিখলে খুব ভালো লাগতো। ভালোবাসা শব্দটা শুনলে কেন জানি কান্না চলে আসে। আচ্ছা ভালোবাসা ব্যাপারটাই এমন, ভালোবাসা আসলে এটা ইমোশনের ব্যাপার, তো চোখের পানি আসাটা এটা অস্বাভাবিক কিছু না। রিদম ভাইয়া, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, প্রতি থার্সডে করে যদি একটা প্রোগ্রাম হতো, গল্প আড্ডা গানের রিকোয়েস্ট, এরকম কোনো প্রোগ্রাম হলে অনেক সুন্দর হতো আর প্রোগ্রামটাতে আপনি থাকলে অনেক ভালো হয়। আচ্ছা আর প্রোগ্রামটায় সাধারণ মেসেজ করার অপশন থাকলে অনেক ভালো হয় অ্যান্ড প্রোগ্রামটা সন্ধ্যায় হলে অনেক ভালো হয়, কারণ থার্সডেতে সন্ধ্যা থেকে অনেকে ফ্রি থাকে। হ্যাঁ খুব ভালো লিখেছেন, ভালো বলেছেন ইউষা, আমি অবশ্যই চেষ্টা করব, এই ব্যাপারটা নিয়ে আমি ভাববো, খুব সুন্দর বলেছেন। রিদম ভাইয়া, তুমি কি চীনা মেয়েকে বিয়ে করবে নাকি অচেনা মেয়েকে বিয়ে করবে, তুমি কিরকম মেয়ে ভালো লাগে? আচ্ছা চেনা মেয়ে বা অচেনা মেয়ে আসলে এরকমটা ভাবিই নি, কজ বিয়ে নিয়েই আমার ভাবার মানে ভাবতে কেমন জানি একটা প্যারা লাগে আর কি। যাই হোক মুনতাহা, আসলে কিছু বলার নেই আমার এখানে। সঞ্জনা আছে আমার সাথে, চেগিস খান, আচ্ছা ঠিক আছে চেগিস খান, রাফান আছে চট্টগ্রাম থেকে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু কে যুক্ত আছে, যুক্ত আছে জানু বিদায়, আচ্ছা শারমিন বিদায় নিয়েছে আমার থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মাম্পি যুক্ত আছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। মাম্পি লিখেছে, মানুষ মানুষকে ভালোবাসতে তার রূপ দেখে বা মন দেখে কিংবা তার এমন কোনো গুণ দেখে, কিন্তু আমি তোমাকে কেন ভালোবাসি জানো, শোনা যাচ্ছে না কিভাবে বলবো। ও মাম্পি মাম্পি, সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ। আচ্ছা টিয়াও কিন্তু বিদায় নিচ্ছে দেখা যাচ্ছে। রিদম ভাইয়া টাটা, কালকে আবার আসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আশা করছি চলে আসবেন কালকে, উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাবো। সো বিকাল 5টা বাজি কিন্তু সবাই টিউন করতে পারেন ঢাকা এফএম 90.4, আমি হাজির থাকবো উইথ উইকেন্ড বাজ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, বিদায় মুহূর্তে একটা গান শুনবো, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। হ্যাঁ ঈশান মজুমদার আর শুভেন্দু দাসের গুলবাহার শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock Nation X Station. Dhaka Metro 9040. Let's talk more music. Hot music.
1: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। তো আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে আপনার সঙ্গে আমার প্লে লিস্টের চমৎকার গানগুলো নিয়ে আপনার সঙ্গে থাকবো। জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 2024-এর কথা আমাদের সকলেরই মনে আছে। অবশ্যই আজকের আয়োজনে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, আর আমার বন্ধুরা যারা আছেন তাদের কথাবার্তাগুলো জানাতে পারেন, গানগুলো কেমন লাগছে সেটা জানাতে পারেন। আশা করি অভিমান নিয়ে বসে থাকবেন না, এসএমএস না পড়লেই তো অনেক সময় অভিমান করে আমাদের বন্ধুরা। তো যাই হোক, সবসময় তো আর খুব বেশি কথা বলা হয় না, মাঝে মাঝে আমাদের গানগুলোকেও তো উপভোগ করতে হবে, তাই না? তো যাই হোক, আমাদের কথাবার্তা চলতে থাকবে একেবারে রাত 8টা পর্যন্ত। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4।

শিশু থেকে বৃদ্ধ ছাত্র জনতার রক্ত দিয়ে রচিত হয়েছে এই জুলাই। শ্রদ্ধা জুলাই আন্দোলনে শহীদ হওয়া সকল বীরদের, এই অবদান চির অমর। ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা মেট্রো 9040।
4: Let's talk more music. Hot hot music.
2: কথা বলতে বলতে, গান শুনতে শুনতে একেবারে বিদায়ের সময় হয়ে গেল। সিফাতকে বিদায় নিতে হবে বলেই তো নিলাম এর আগের বার, যে আগামী সপ্তাহে আবারও ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে কথা হবে। তবে অবশ্যই যেতে যেতে আরও একবার শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সকল শহীদ বীর ছাত্র জনতাকে, আমাদের আবু সাইদ, মীর মুগ্ধ, আরও আরও কত কত ছোট ছোট বাচ্চা, তারপর কত স্টুডেন্ট, কত ছাত্র জনতা, সবাইকে, মানে যারা আসলে এই অদম্য সাহস নিয়ে এই আন্দোলনে ছিলেন এবং সফলতা অর্জন করেছেন, সবার প্রতি অবশ্যই শ্রদ্ধা। এবং অবশ্যই মনে থাকবে, ইতিহাসের পাতায় সবসময় থেকে যাবে তাদের নাম। এবং আমরা আরও অনেক বেশি পরিমাণ খুশি হব আমাদের দেশ, আমাদের এই জাতি যখন এই অদম্য সাহস নিয়ে সামনে এগিয়ে যাবে, উন্নতির পথে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা অবশ্যই থাকবে আমাদের এবং আমরা অবশ্যই সেই প্রত্যাশা রাখি। আমরা অবশ্যই আমাদের নিজেদের দেশকে ভালোবাসি। এবং আরেকটা কথা যেটা সবসময় বলি আমি যেতে যেতে, সেটা হচ্ছে যে আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। তো পরিবেশটাকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র সরকারেরই থাকবে বিষয়টা এমন না। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে, আমাদের নিজের ঘর, নিজের এলাকা, নিজের পরিবেশ, এই জায়গাগুলো আমাদের নিজেদের যথাসাধ্য আমরা সেগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করব, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালোভাবে রাখার চেষ্টা করব। এভাবে যদি আমরা সবাই করি তাহলে কিন্তু আমাদের পুরো দেশটা আরও বেশি পরিমাণ সুন্দর হয়ে যাবে। তো একটা সুন্দর দেশের দেশ দেখতে, একটা সুন্দর দেশকে নিয়ে বলতেও কিন্তু অনেক বেশি পরিমাণ ভালো লাগে। আমরা গর্ব নিয়ে বলি আমরা বাংলাদেশি এবং আমরা একটা সাহসী জাতি, এবং এই সাহসটা সবসময় যেন আমাদের মনে থাকে, আমাদের হৃদয়ে থাকে। আজ আর বেশি কথা বলছি না, আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই, আলবিদা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। উফ, শান্তি নাই রে।
3: আছে।
2: কই?
3: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
3: পাবেন
2: কি?
3: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গানে সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

জুলাই আন্দোলনের চেতনা হোক মানবতা, ন্যায় এবং সমতার বাংলাদেশ গড়ার প্রেরণা। এগিয়ে যাক বাংলাদেশ অদম্য সাহস নিয়ে। ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Assalamualaikum. Ras hari asa. Pagkat isteta, pabukuchi masuba chotu. Inti silonam. নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত অন্তত 17। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে
0: অন্তত 17। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর।

0: এখন শুনুন বিস্তারিত। আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: 5ই আগস্ট, সোমবার 2024। এদিন দেশের ইতিহাসে নতুন এক সূর্যের উদয় হয়েছিল, কিন্তু সেই সূর্যোদয়ের আগে দেশের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। ক্যালেন্ডারের পাতায় দিনটি 5ই আগস্ট হলেও আন্দোলনকারী সহ দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে এদিন 36শে জুলাই হিসেবেই পরিচিত।
2: এখনো কিন্তু আমরা অগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগস্টে যাব।
1: আগের দিন 4ঠা আগস্ট দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়ক নাহিদ ইসলাম 6ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করেন, কিন্তু 4ঠা আগস্ট অসহযোগ আন্দোলনের নির্বিচার গুলিতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানিতে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ কারণে সেই কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট নির্ধারণ করা হয়। কর্মসূচি অনুযায়ী সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে তৎকালীন স্বৈরাচার সরকার 4 আগস্ট সন্ধ্যায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারির পাশাপাশি 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এদিন পুনরায় 4G নেটওয়ার্কের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপও। কিন্তু কোনো বাধাই আটকাতে পারেনি দেশের মুক্তিকামী মানুষকে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা ও নির্বিচার গুলি উপেক্ষা করে ছাত্র জনতার স্রোত নামে ঢাকার শাহবাগ সহ সবখানে, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শেখ হাসিনার গণভবনের দিকে রওনা হতে শুরু করে। এক পর্যায়ে প্রবল গণ প্রতিরোধের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
3: শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
1: শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজধানী সহ সারা দেশে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে মানুষ। গণভবন এবং জাতীয় সংসদ ভবন দখলে নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে সবাই। শিশু, নারী এবং আবাল বৃদ্ধ বনিতা সহ সেদিন কোটি জনতা আনন্দে নেমে আসে রাজপথে। কেউ বা সৃষ্টিকর্তার প্রতি সেজদায় অবনত হন। বিভিন্ন স্থানে চলে বৃষ্টি বিতরণ, জনসমুদ্রে পরিণত হয় গোটা দেশের রাজপথ। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে অবসান ঘটে তার দীর্ঘ 17 বছরের স্বৈর শাসনের। কিন্তু এদিন কারাগারগুলোতে বেআইনিভাবে বন্দী থাকা হাজারো রাজনৈতিক নেতাকর্মী ও মজলুম মানুষ মুক্ত আকাশে বেরিয়ে আসেন। আয়নাঘর নামক বন্দিশালায় গুম করে রাখা অনেক মানুষ এদিন মুক্তির স্বাদ পান। সেদিন কারাগার থেকে মুক্তি পান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও। তিনি স্বৈরাচার পতনের সেই দিনটিকে স্মরণ করে বলেন, জনগণের শক্তি যে সর্বোচ্চ শক্তি তা 5ই আগস্ট প্রমাণ হয়েছে।
4: আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় 71 সালে দেখেছি, যেটা 90-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম 5ই আগস্ট, আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না।
1: তবে দীর্ঘ 17 বছরের এই দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের। এমনকি 5ই আগস্ট শেখ হাসিনার পতনের খবরের পরও বিভিন্ন স্থানে তার অনুগত বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ হতাহত হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1,400 মানুষ নিহত হন এবং প্রায় 20,000 মানুষ আহত হন, যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে জুলাইয়ের চেতনা জাগ্রত থাকবে, এমন প্রত্যাশা দেশের গণতন্ত্র ও মুক্তিকামী সব মানুষের। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে আজ দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

0: ছাত্রা দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। চব্বিশের গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে আজ। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশ দেশের গণতন্ত্রকামী জনগণ। ইতিহাস বিকৃতি এড়াতে সত্য নিরপেক্ষ বয়ানের উপর জোর দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: চব্বিশের গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত হলো। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি প্রদর্শন করেন এবং তিনি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র, স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়নাল রহমানও তার সঙ্গে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফেসবুক বিরোধী বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
2: ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
1: তিনি বলেন, বর্তমান সরকার জুলাই আগস্টের কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছে, জুলাই সনদ বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তিনি বলেন,
2: আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
1: প্রধানমন্ত্রী আরো বলেন, অতিরঞ্জিত অসম্পূর্ণ বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।
2: আমি বিশ্বাস করি, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন্ন ভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
1: তিনি বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য।
0: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
3: মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুদী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণে দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।
0: এর আগে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
4: এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।
0: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে যেন কোনো অপশক্তি ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ সজাগ থাকতে হবে। এর আগে সকালে তিনি বরিশালে আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের বলেন,
5: তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারও এই শপথ উচ্চারণ করছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রতিফলিত করে গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভাটি পরিণত হয়েছিল সরকার, বিরোধী দল ও জুলাই যোদ্ধাদের মিলন মেলায়। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকারি ও বেসরকারি দলের চিফ হুইপ সহ ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সংসদ ও নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জুলাইতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি সুবিচার করা,
9: সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হল জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি।
8: অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই নিয়ে কেউ যদি কারাকারি করে তাহলে তাদের অবস্থা একাত্তরের চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগের মতো হবে। বিষয় যদি হয় আওয়ামী লীগ তাহলে আমরা সবাই এক বলেও মন্তব্য করেন তিনি।
9: আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দুচোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কারাকারি না করি, আর যদি আমরা তা করি তাহলে একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে।
8: এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পুরনো ধারায় না চলে ব্যাপক সংস্কারের দাবি জানান। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে পুরো জাতিকে চরম মূল্য দিতে হবে।
10: পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে, হঠাৎ করে দেখবে বাইর থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে।
7: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকফাত হোসেন বলেছেন, 2024 সালের জুলাই বিপ্লব দীর্ঘদিনের স্বৈরাচার বিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও নানাভাবে সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি খাতের বর্তমান সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের সরকারের চরম অব্যবস্থাপনা। এই মুহূর্তে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জ্বালানি সংকট মোকাবেলা করা। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। তিনি আজ ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদের এবং তাদের পরিবারের পাশে থাকবে।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। ইউক্রেনের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন, এসব ইন্টারসেপ্টর অনেক জীবন রক্ষা করতে পারত। জেলেনস্কি আরও বলেন, অংশীদারদের কাছ থেকে অ্যান্টি ব্যালিস্টিক ব্যবস্থা পেতে বিলম্বের কারণে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক আঘাত হানার কার্যক্রম জোরদার করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিয়ে আলোচনায় অগ্রগতির কথা জানান। এছাড়া আজ বা আগামীকালের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে হুতিরা জানায়, তারা উত্তর লোহিত সাগরে একটি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সফররত বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় খেলা শুরু হবে। আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ২২ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত অন্তত ১৭। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। খবর শেষ হলো।
11: এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত রাত ৮:৩০টার সংবাদ।
13: দেশের নাম্বার ১ এন্টারটেইনমেন্ট রেডিও স্টেশন।
14: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ঢাকা FM 90.4 জুলাইয়ের চেতনা বেঁচে থাকুক মানুষের অধিকার ও মুক্তির প্রতিটি সংগ্রামে, বেঁচে থাকুক হৃদয়ে, বেঁচে থাকুক বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে। ঢাকা FM 90.4 প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা এফএম এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায়।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199966। 90.4 FM.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ইউ আর লিসেনিং টু ঢাকা এফএম 90.4।
4: জুলাই আন্দোলনের ত্যাগের এই ইতিহাস আমাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হওয়ার কথা মনে করিয়ে দেয়। এ দেশ কারো একান নয়, এ দেশ জনগণের। ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারা দিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারা দিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: X Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: You're listening to Taka FM 90.4.

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ডিস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আজ 5 আগস্ট 2024-এর এই দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় ঐতিহাসিক গণ অভ্যুত্থানে। পথ চলা শুরু হয় এক নতুন বাংলাদেশের স্বপ্নের পথে। টানা 36 দিনের আন্দোলনে শহীদ হন বহু ছাত্র জনতা। ঢাকা FM এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 0961199666। শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM 90.4
4: সারা দেশে
3: সবার সাথে।

0: টাইম চেক, এখন সময় ভোর পাঁচটা,
1: সবার সাথে 90.4।
2: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?